আকাশবাণী কৈলাসহর, আজ বৃহস্পতিবার, 14ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 20ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 4ঠা জুন 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় 4:58:35। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে।

0: আকাশবাণী কৈল শহর, শুনুন অমৃতবাণী।
1: জিজ্ঞাসা করা হয় যে যদি আপনারা জাত ব্যবস্থা না চান, তবে আপনাদের আদর্শ সমাজ কি? আপনাদের এই প্রশ্নের উত্তরে আমি বলবো, আমার আদর্শ সমাজ স্বাধীনতা, সাম্য ও মৈত্রীর ওপর গড়ে উঠবে। ভ্রাতৃত্ববোধ বা মৈত্রীতে কি কারো আপত্তি হতে পারে? আমি কোনো আপত্তির কল্পনাও করতে পারি না। আদর্শ সমাজ গতিশীল হওয়া উচিত। আদর্শ সমাজের এক অংশে কোনো পরিবর্তন ঘটলে সমাজের অন্যান্য অংশে সেই পরিবর্তনের ধারা বয়ে নিয়ে যাওয়ার মতো বহু পথ থাকা উচিত। একটি আদর্শ সমাজে বিভিন্ন স্বার্থ জ্ঞাতসারে সমাজের সকল মানুষের মধ্যে ভাগাভাগি হওয়ার মতো ব্যবস্থা থাকা উচিত। আদর্শ সমাজে বিভিন্ন সভা সমিতি, সংঘ, গোষ্ঠী ও শ্রেণীর মধ্যে বিভিন্ন এবং স্বাধীন যোগসূত্রের ব্যবস্থা থাকা দরকার। অন্য কথায়, আদর্শ সমাজে সামাজিক অভিসিঞ্চনের ব্যবস্থা অবশ্যই থাকা উচিত। মৈত্রী ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমেই সামাজিক অভিসিঞ্চন হতে পারে। ভ্রাতৃত্ব বা মৈত্রীবোধের আরেকটি নাম গণতন্ত্র। গণতন্ত্র শুধুমাত্র সরকারের এক প্রকার গঠন প্রণালী নয়, এটি প্রধানত সংযুক্ত জীবনযাত্রা প্রণালীর এবং সঞ্চারী অভিজ্ঞতার একটি রীতি। মূলত এটি সমাজস্থ সকল লোকের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করার মনোভাব। স্বাধীনতা বা লিবার্টির বিরুদ্ধে কোনো আপত্তি থাকতে পারে কি? স্বাধীনভাবে জীবনযাপন এবং চলাফেরা করার অধিকার অর্থে স্বাধীনতা বা লিবার্টির বিরুদ্ধে অতি অল্প সংখ্যক মানুষই আপত্তি করতে পারে। শরীরকে সুস্থ অবস্থায় রাখার জন্য জীবিকা নির্বাহের উপায় হিসাবে সম্পত্তি, যন্ত্রপাতি এবং প্রয়োজনীয় উপাদানের উপর অধিকার থাকার স্বাধীনতার বিরুদ্ধে কোনো আপত্তি থাকতে পারে না। প্রত্যেক ব্যক্তির কর্মক্ষমতার ফলপ্রদ এবং উপযুক্ত ব্যবহারের সাহায্যে জীবনে উন্নতি করার স্বাধীনতাকে স্বীকার করা হবে না কেন? জাত ব্যবস্থার সমর্থকরা স্বাধীনতা বা লিবার্টির এই অর্থকে সহজে মেনে নিতে রাজি হবে না, কারণ এতে প্রত্যেক ব্যক্তির পেশা নির্বাচন করার স্বাধীনতা জড়িত। জাত ব্যবস্থার সমর্থকরা জীবনযাপন, চলাফেরা এবং সম্পত্তির অধিকার সম্বলিত স্বাধীনতা বা লিবার্টিকে স্বীকার করবে, কিন্তু পেশা নির্বাচনের স্বাধীনতাকে স্বীকার করবে না। পেশা নির্বাচন করার স্বাধীনতার বিরুদ্ধে আপত্তি করার অর্থ

0: হলো ক্রীতদাস প্রথাকে চিরস্থায়ী করা। সাম্যের বিরুদ্ধে কি আপত্তি থাকতে পারে? ফরাসি বিপ্লবের বাঁধা গুলিগুলির মধ্যে সাম্য একটি প্রধান স্লোগান ছিল। সাম্যের বিরুদ্ধে বলিষ্ঠ যুক্তি থাকতে পারে এবং যে কোনো ব্যক্তিকে স্বীকার করতে হতে পারে যে সকল মানুষ সমান নয়, কিন্তু তাতে কি এসে যায়? সাম্য একটি কাল্পনিক কাহিনী হতে পারে, কিন্তু তা সত্ত্বেও সভ্য সমাজের মৌলিক নীতি হিসেবে সাম্যের নীতি প্রত্যেকে স্বীকার করতে বাধ্য। একটি মানুষের কর্মক্ষমতা কতগুলো উপাদানের উপর নির্ভর করে, যেমন এক, বংশগত দৈহিক শক্তি, দুই, সামাজিক উত্তরাধিকার প্রাপ্তি অর্থাৎ পিতামাতার যত্ন, শিক্ষা, বৈজ্ঞানিক জ্ঞান সঞ্চয় প্রভৃতি প্রত্যেকটি জিনিস যা সভ্যতার আলোকবিহীন ও অশিক্ষিত মানুষ অপেক্ষা একজন শিক্ষিত মানুষকে অধিক যোগ্যতা সম্পন্ন করতে সমর্থ হয়, এবং তিন, তার নিজের চেষ্টা। এই তিনটি ক্ষেত্রে সকল মানুষ নিশ্চয়ই অসমান, কিন্তু প্রশ্ন হলো, যেহেতু সকল মানুষই অসমান, সেহেতু কি আমরা সকল মানুষকে অসমান হিসেবে গণ্য করব? সাম্যনীতির বিরোধী পক্ষকে এই প্রশ্নের জবাব অবশ্যই দিতে হবে। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের মাপকাঠিটি বিচার করলে সকল মানুষকে অসমান গণ্য করা হয়তো ঠিক, যেহেতু তাদের কর্মপ্রচেষ্টাগুলি অসমান। প্রত্যেক মানুষের জন্য যথাসম্ভব উৎসাহ দেওয়া বাঞ্ছনীয়, কিন্তু ওইভাবে যদি সকল মানুষের প্রতি অসম ব্যবহার করা হতো তবে কী ঘটত? এটি খুবই স্পষ্ট যে জন্ম, শিক্ষা, পরিবারের নাম, ব্যবসা সংক্রান্ত যোগাযোগ এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি যে সকল ব্যক্তির অনুকূলে আছে তারা প্রতিযোগিতায় নির্বাচিত হবে। এরূপ অবস্থায় যোগ্য ব্যক্তি নির্বাচন হবে না। অসম সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে প্রতিযোগিতায় বিশেষ সুবিধাপ্রাপ্ত ব্যক্তিদের নির্বাচন হবে। সুতরাং কর্মপ্রচেষ্টার পার্থক্যের জন্য যদি আমরা সকল মানুষের প্রতি অসম ব্যবহার করতে চাই, তবে পুরুষানুক্রমিক দৈহিক শক্তি এবং সামাজিক উত্তরাধিকার প্রাপ্তির ক্ষেত্রে সকল মানুষ সম অধিকার পেয়েছে, একথা আমাদের স্বীকার করা উচিত। অপরপক্ষে একথা জোর দিয়ে বলা যেতে পারে যে সমাজস্থ সকল মানুষের কাছ থেকে অধিকতম অবদান লাভ করা যদি সমাজের পক্ষে মঙ্গল হয়, তবে জীবনযুদ্ধের প্রতিযোগিতার শুরুতেই মানুষকে সমভাবে তৈরি করা উচিত। এটা হলো এমন একটা যুক্তি যার জন্য আমরা সাম্যের নীতি পরিত্যাগ করতে পারি না।
1: বি আর আম্বেদকরের রচনা থেকে পাঠ শুনলেন অমৃতবাণীতে, আকাশবাণী কৈলাসহর। এবারে ভক্তিমূলক গান স্বাগতালক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে।

স্বাগতালক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে ভক্তিমূলক গানখানি শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হবে সকাল 8টা এবং 8:15। সকাল 8:30 উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্রের রিলে করে শোনানো হবে। বাংলা আধুনিক গানের অনুষ্ঠান সকাল 8:40। সকাল 9টায় রয়েছে দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ। এরপরে শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। রকমারি বাংলা গানের লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা প্রচারিত হবে বেলা 11টায়। বেলা 12:05 সপ্তসুর অনুষ্ঠান উত্তর পূর্বাঞ্চলের গানের অনুষ্ঠান। হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠান বেলা 12:30। দিল্লি কেন্দ্রে হিন্দি সংবাদ সম্প্রচারিত হবে দুপুর 1টায়। বাংলা ছায়াছবি গানের অনুষ্ঠান ছায়াগীতি প্রচারিত হবে দুপুর 1:05। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে দুপুর 1:30। দুপুর 1:40 রয়েছে দেশাত্মবোধক গানের অনুষ্ঠান মাতৃবন্দনা। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে দুপুর 2:00। 2:15 ছোটদের গানের অনুষ্ঠান।

দুপুর 2:30 মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। দিল্লি কেন্দ্রে হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে 3:05। সন্ধে 6:00 ঘর গৃহস্থির অনুষ্ঠান, 6:30 রয়েছে কিষাণ বাণী অনুষ্ঠান। আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে 7:00। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ 7:45 এবং 7:55 রিলে করে শোনানো হবে। আইন অধিকার অনুষ্ঠানটি শুনবেন 8:10। ম্যাক্স ম্যালোডিজ অনুষ্ঠান প্রচারিত হবে 8:30। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে 9:00। 9:15 রয়েছে বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গানের অনুষ্ঠান। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান 9:30। 10:00 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন 10:10। 10:20 দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে। 10:35 আমাদের চলতি অধিবেশনের সমাপ্তি। শুনলেন এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কৈলাসহর সুপ্রভাত অনুষ্ঠান। প্রথমে রয়েছে ইতিহাসে আজকের দিন। আজ চৌঠা জুন, আগ্রাসনের শিকার নিরীহ শিশুদের আন্তর্জাতিক দিবস আজকের দিনটি। এই দিনটি শিশুদের অধিকার রক্ষায় জাতিসংঘের অঙ্গীকারকে নিশ্চিত করে। চৌঠা জুন 2008 সালে হরিয়ানা সরকার 25 বছরের কম বয়সী মেয়েদের জন্য পারিবারিক পেনশনের সুবিধা সম্প্রসারণের ঘোষণা করে। বারাক ওবামা নিউ ইয়র্কের সিনেটর হিলারি ক্লিনটনকে পরাজিত করে মার্কিন প্রেসিডেন্ট পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থিতা লাভ করেন আজকের দিনেই। মধ্য ইরাকের একটি মসজিদ ও একটি হাসপাতালে বোমা হামলায় 24 জন নিহত হয় আজকের দিনে। ভারতীয় চলচ্চিত্র জগতের অভিনেত্রী নূতন জন্মগ্রহণ করেছিলেন চৌঠা জুন 1936 সালে। অ্যাঞ্জেলিনা জোলি আমেরিকান অভিনেত্রী এবং পরিচালিকা জন্মগ্রহণ করেছিলেন 1975 সালের আজকের দিনে। বিশ্বের প্রথম শপিং কার্ট ও কলাহোম সিটির হামটি ডামটি গ্রোসারি সেন্টারগুলিতে চালু করা হয়েছিল 1937 সালে আজকের দিনে। 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিডওয়ের যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে জাপান পরাজিত হয়েছিল। ব্রিটিশ কমনওয়েলথের অধীনে টোঙ্গা রাজ্য স্বাধীনতা লাভ করেছিল 1970 সালের চৌঠা জুন। ভারতীয় চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা এবং কৌতুক অভিনেতা অশোক সরফ জন্মগ্রহণ করেছিলেন 1947 সালের চৌঠা জুন। অনিল ধীরুভাই আম্বানি 1959 সালের চৌঠা জুন জন্মগ্রহণ করেন। তিনি রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান ছিলেন। আজ জাতীয় বিড়াল আলিঙ্গন দিবস। বিড়াল মালিকদের তাদের আদরের পোষ্যদের প্রতি বাড়তি স্নেহ প্রদর্শনের একটি মজাদার দিন। শুনলেন সুপ্রভাত অনুষ্ঠানে আজকের দিন। এবারে সংবাদ শিরোনাম। প্রথমে আনন্দবাজার পত্রিকা থেকে।

সংবাদ শিরোনাম, মমতার পরিষদীয় দল ভাঙিয়ে মমতাকে পরামর্শদাতা হিসাবে চান ঋতব্রত, দাবি অভিষেকের সঙ্গে সম্পর্ক নেই বিধানসভার। হরমুজে মার্কিন ক্ষেপণাস্ত্র, দুই দেশে পাল্টা হামলা, ইরানের কুয়েত বিমানবন্দরে ভারতীয় নিহত, জখম হয়েছেন 63 জন। কিডনিতে পাথর জমছে বারবার, সমাধান কোন পথে জানালেন বিশেষজ্ঞরা। গরমে সুস্থতার দাওয়ায় শরবত বাতলালেন প্রধানমন্ত্রী, কোন কোনটি খেলে শরীর ভালো থাকবে দিলেন পরামর্শ। আশ্রমে ডেকে মগজতলায় মাদক মেশানো দুধ খাইয়ে ভক্ত তরুণীদের ধর্ষণ, গ্রেপ্তার হওয়া এই আইআইটি ছাত্রকে। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে গৌতম আদানির পুত্রের বৈঠক, বাংলায় ফের বিনিয়োগের ইঙ্গিত। আমেরিকাকে ক্ষয়িষ্ণু শক্তি বলে কটাক্ষ, যুক্তরাষ্ট্রকে টপকে যাওয়া কি চীনের পক্ষে আদৌ সম্ভব, কি বলছে পরিসংখ্যান। সৌরভ আর জেড ক্যাটাগরি নন, রাজ্যে পালাবদলের পরে প্রাক্তন ভারত অধিনায়কের নিরাপত্তার বহর কমাল বিজেপি সরকার। বন্ধ জানালা, বেরোনোর দরজা একটি, 21টি প্রাণ কেড়ে নেওয়া দিল্লির মালব্যান গড়ের হোটেলে কি যাবে জতুগৃহ হয়ে উঠেছিল। সূর্যকুমারের ওপর আস্থা হারিয়েছে নির্বাচকের, তবে ফর্মে ফেরা শুভমন নন, টি টোয়েন্টি দলের নেতৃত্ব পেতে পারে অন্য এক ব্যাটার। স্বাধীনতা পায় 2010 সালে, জনসংখ্যা দিল্লির 150 ভাগের এক ভাগ, সর্বকনিষ্ঠ দল হিসেবে বিশ্বকাপে খেলবে ব্লু ওয়েভ। ফিরোজা রঙের জল, নারকেল গাছের ছায়া মাখা, কোকোনাট আইল্যান্ড এর ঠিকানা এ দেশেই। তৃণমূলের জয়প্রকাশ মজুমদার গ্রেফতার, 14 বছর ধরে দখল করে রাখা ফ্ল্যাটের মালিকানা, কটুক্তি এবং হুমকির অভিযোগ। মহিলাদের ক্রিকেটে বাড়তি নজর বাংলায়, অভিষেক ঝুলনদের উপস্থিতিতে হয়ে গেল টি টোয়েন্টি প্রতিযোগিতা। ফুটবল বিশ্বকাপে রাজনীতির আজ, ট্রাম্প প্রশাসনের নানা নীতিতে অনিশ্চয়তা, আশঙ্কা আবহ, চ্যালেঞ্জের মুখে ফিফা। রোগা শরীরে নেয়াপাতি ভুড়ি, খাদ্যাভ্যাস একমাত্র কারণ নয়, এর নেপথ্যে কি রয়েছে পূর্বপুরুষের জিন। প্রস্রাবে সমস্যা নেই, তাও বিকল হতে পারে কিডনি, বোঝা যায় না লক্ষণ, সতর্ক থাকার উপায়।

কর্ণাটকের মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন শিবকুমার। উপমুখ্যমন্ত্রী পরমেশ্বর, 12 মন্ত্রীর তালিকায় খড়গে সিদ্ধার ছেলেরা। অনুমতি 6টির, বানানো হয় 25টি ঘর, যাতায়াতের পথ একটি, আগুনে 21 জনের মৃত্যুর পর নজরে দিল্লির হোটেল। আমেরিকার সঙ্গে আলোচনা চলছে ট্রাম্প সরকারের 12.5% বাড়তি শুল্কের উদ্যোগে প্রক্রিয়া ভারতের। 8ই জুন ইন্ডিয়ার বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন মমতা। অভিষেক রাজ্যে হারের পর প্রথম রাজধানী সফরে তৃণমূলের শীর্ষ নেতা। তৃণমূলে ভাঙনের ইঙ্গিতেও দরজা খুলছে না বিজেপি। নজর বিধানসভায়, কংগ্রেস কৌশলী কর্ণাটক পাঞ্জাবে।

নিমেষে ধ্বংস, শত্রুর বিমান, প্রতিরক্ষা ব্যবস্থা, নিখুঁত নিশানায় লক্ষ্যভেদ করল আকাশ থেকে ভূমি ক্ষেপণাস্ত্র রুদ্রাম টু। একসঙ্গে চার শাবকের জন্ম দিল পশ্চিমবঙ্গ সফরে আসা সেই বাঘিনী জিনাত, খুশির হাওয়া, সিমিলিপাল বাঘ্র প্রকল্পে। শুনলেন আনন্দবাজার পত্রিকার শিরোনাম, এবারে বর্তমান পত্রিকার শিরোনাম। বিদ্রোহে দুদুটো মমতা তৃণমূল, বিরোধী দলনেতা ঋতপ্রত। সূচনা অন্নপূর্ণা যোজনা, প্রথম দফায় 28 লক্ষ অ্যাকাউন্টে টাকা। দিল্লির বেআইনি হোটেলে ভয়াবহ আগুন, বিদেশি সহ মৃত 21 বোর্ডার। মুম্বাইয়ে আগুন, দেশজুড়ে বন্ধ ডাক ব্যাংকিং। হকার উচ্ছেদ রুখল যাদবপুর, ফিরল বুলডোজার। মাঝরাতে ইরানের দ্বীপে গোলা বর্ষণ আমেরিকার কুয়েতে, পাল্টা হামলা। হলদিরামে তৈরি হচ্ছে 175 মিটার বিকল্প রাস্তা। ভিআইপি রোডে মেট্রোর দুটি পিলার তৈরিতে জঞ্জাটের আশঙ্কা। সোনা বিক্রির রিপোর্ট সঠিক নয় জানালো রিজার্ভ ব্যাংক। সমবায় সপ্তাহ কর্মসূচিতে রাজ্যের সমবায় সমিতিগুলিতে স্বচ্ছতার পাঠ দেওয়া হবে বিস্তারিতভাবে। কলকাতায় চলতি গ্রীষ্মের উষ্ণতম দিন বুধবার। তৃণমূলে মমতায় সর্বে সর্বা, একমাত্র পদটি তার, ভেঙে দেওয়া হলো বাকি সমস্ত কমিটিই। নিরাপত্তা কমল সৌরভের। পয়লা বৈশাখ নয়, 20 জুন পশ্চিমবঙ্গ দিবস, সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীও আসতে পারেন। অভিষেকের বাড়িতে কোথায় বিচ্যুতি, পুরসভাকে 7 দিনে নথি পেশের নির্দেশ। সুবর্ণরেখা নদীতে সোনাস্ত কোথা থেকে, মেলেনি উত্তর। গোটা বাড়ি এসি, ফিল্টার জলে শৌচকর্ম, পল্টুর বৈভব দেখে তাজ্জব কালনাবাসী। খোকনকে নিয়ে রাজপ্রাসাদে তল্লাশি, বহু নথিপত্র বাজেয়াপ্ত। প্রতিহিংসা মেটাতে ছাত্রদের দিয়ে ছাত্রীর শ্লীলতাহানি, পিংলার শিক্ষক গ্রেপ্তার। শিক্ষক নিয়োগে বড় দুর্নীতি, অভিযোগ অস্বীকার চন্দ্রবাবুর। বেআইনিভাবে নির্মাণ হয়েছে মালব্যনগরের হোটেলগুলি, নেই কোনো ফায়ার অডিট রিপোর্টও। টিসিএস কাণ্ড, চার্জশিটে মিমের প্রাক্তন সাংসদ। ব্রিটেনে নাবালিকাদের ধর্ষণ করছে পাক বংশোদ্ভূত, গ্রুমিং গ্যাং। পার্লামেন্টে ভয়াবহ তথ্য প্রকাশ এমপির। ধৃত 30 ভারতীয় ট্রাক চালককে ফেরত পাঠাবে আমেরিকা। 16 বছরের কম বয়সীদের জন্য নিষিদ্ধ সোশ্যাল মিডিয়া, করা সিদ্ধান্ত নিল এই দেশ। শুনলেন সংবাদ শিরোনাম, এবারে আবহাওয়া বার্তা। আগামী 7 জুন সকাল 8:30 পর্যন্ত আবহাওয়া আংশিক মেঘলা এবং 1-2 জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 থেকে 35 এবং 25 থেকে 26 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ দিক থেকে, গড়ে সর্বোচ্চ ঘণ্টায় 6 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 95% এবং 50% হতে পারে।

কৃষিতে আবহাওয়ার সতর্কতা, সম্ভাব্য প্রভাব ও তার প্রতিকার। অতিরিক্ত গরম আবহাওয়া গাছের শালক সংশ্লেষ প্রক্রিয়াকে প্রভাবিত করে, বৃদ্ধি ব্যাহত করতে পারে। অধিক আর্দ্রতা পাউডারি মিলডিউ, রাষ্ট্র ও ব্লাইটের মতো ছত্রাকজনিত রোগের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করে। জাপ পোকা এবং সাদা মাছির মতো কীটপতঙ্গ আর্দ্র জলবায়ুতে বংশবৃদ্ধি করতে পারে। অতিরিক্ত গরম ফুলের বিকাশ এবং পরাগায়নকে প্রভাবিত করতে পারে, যার ফলে বিশেষ করে শাকসবজিতে ফল ও বীজের উৎপাদন কমে যাওয়ার সম্ভাবনা থাকে। গরম ও আর্দ্র আবহাওয়া গবাদি প্রাণীদের অস্বস্তির কারণ হতে পারে এবং যার ফলে খাদ্যগ্রহণ বৃদ্ধির হার, দুধ উৎপাদন, প্রজনন ক্ষমতা এবং সার্বিক কর্মক্ষমতার হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকে। অতিরিক্ত গরম আবহাওয়ায় ডিম উৎপাদন এবং ডিমের গুণমান হ্রাস পেতে পারে। বিগত কয়েকদিনে বৃষ্টিপাত না থাকায় ধরুন জমির অবস্থা, বিশেষ করে জমি তসের পরিমাণ স্বাভাবিক হয়ে এসেছে, তবে গরম এবং আর্দ্র আবহাওয়ার সম্ভাবনা থাকায় জমি যাতে দ্রুত তস না হারায় তার জন্য মালচিং এর ব্যবস্থা করতে হবে। গরম আবহাওয়ায় গবাদি প্রাণী গোয়ালে বেঁধে রাখাই শ্রেয়। গরম এবং আর্দ্র আবহাওয়া গবাদি প্রাণীদের জন্য অস্বস্তির কারণ, তাই গোয়ালে স্বাভাবিক বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে। পরিষ্কার জল খেতে দিতে হবে, গোয়ালে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। গবাদি প্রাণীর দেহে বর্তমান আবহাওয়ায় পরজীবী আক্রমণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আক্রমণ নিয়ন্ত্রণে বুটক্স 2 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে গোয়াল ঘরে স্প্রে করে দিতে হবে। আমন ধান মূল জমিতে স্থানান্তরণের সময় হয়ে গিয়েছে। অল্প বয়সের স্বাস্থ্যকর চারা রোপণ করতে হবে। প্রতিস্থাপনের জন্য উপযুক্ত কৌশল অবলম্বন করতে হবে। চারা তোলার খুব অল্প সময়ের মধ্যে সমাধানে দ্রুত চারা মূল জমিতে রোপণ করে দিতে হবে। পরবর্তীতে জমির আগাছা পরিষ্কার সহজ করার জন্য বা বর্গাকার চারা রোপণ করুন। এক আল থেকে আরেক আলের এবং গাছ থেকে গাছের সঠিক দূরত্ব রাখতে হবে এবং এক জায়গায় 2 থেকে 3 চারার বেশি লাগানোর প্রয়োজন নেই। মে থেকে আগস্টে লেবু জাতীয় গাছের কাটিং লাগানোর সবচেয়ে উপযুক্ত সময়। বৃষ্টি মৌসুম শুরু হওয়ার আগে সমস্ত জমিতে এই লেবু জাতীয় গাছের চারা লাগানো হবে। সেখানে 0.5 বর্গমিটার গর্ত 3 মিটার ব্যবধান করে নিতে হবে। চারা লাগানোর আগে মাটি ও সার সমানুপাতে মিশিয়ে কিছুদিনের জন্য রেখে দিতে হবে। এই সময় মুরগির রানীক্ষেত রোগের টিকাকরণ একান্ত প্রয়োজন। তবে টিকাকরণ অবশ্যই প্রাণী চিকিৎসার উপস্থিতিতে করতে হবে। বর্তমান আবহাওয়ায় মুরগির দেহে বিভিন্ন ভাইরাসজনিত রোগের প্রকোপ দেখা দিতে পারে। মুরগির ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, টাটকা এবং পরিষ্কার খাবার দিতে হবে। শ্রোতা বন্ধুরা, সুপ্রভাত অনুষ্ঠান থেকে আজ বিদায় নিচ্ছে আকাশবাণী কৈলাসহর। এবারে ভক্তিসুধা অনুষ্ঠান।

দেবাশিস দত্তের পরিবেশনায় এতক্ষণ শুনছিলেন ভক্তিশ্রদ্ধা অনুষ্ঠানে ভক্তিমূলক গান আকাশবাণী কৈলাসহর। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 7:24 হয়ে 50 সেকেন্ড। এখন প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে বৈঠক করবেন। পাঁচ দিনের সফরে গতকালই নতুন দিল্লিতে পৌঁছেছেন রড্রিগেজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় ক্ষেত্র বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিকস সাংস্কৃতিক কর্মী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মেঘালয়ের শিলংয়ে উত্তর পূর্ব পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের আহমেদাবাদে প্রথম বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ 2026-এ আজ ভার্চুয়ালি অংশ নেবেন। মঙ্গোলিয়ার উলানবাটারে আজ থেকে শুরু হচ্ছে উলানবাটার ওপেন র্যাঙ্কিং সিরিজ কুস্তি প্রতিযোগিতা। অংশ নেবেন এশিয়ান গেমসের যোগ্যতা অর্জনকারী 6 ভারতীয় কুস্তিগীর। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে বৈঠক করবেন। ভারত ভেনেজুয়েলা সম্পর্কের বিভিন্ন দিক

0: জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য বিনিয়োগ, ফার্মাসিউটিক্যালস, স্বাস্থ্য পরিষেবা, পরিবহন, পুনর্নবীকরণযোগ্য শক্তি ইত্যাদি বিষয়ে তাঁদের কথা হবে। পাঁচ দিনের সফরে গতকালই নতুন দিল্লিতে পৌঁছেছেন রড্রিগেজ। তার সঙ্গে রয়েছেন বিদেশ, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, যোগাযোগ ও তথ্য এবং পরিবহন দপ্তরের মন্ত্রীদের এক প্রতিনিধি দল। এই প্রতিনিধি দল এদেশে জ্বালানি, ফার্মাসিউটিক্যালস ইত্যাদি ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিভিন্ন স্থান ঘুরে দেখবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় ক্ষেত্র বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিকস সাংস্কৃতিক কর্মীগোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। G20 বৈঠক সফলভাবে আয়োজনের পর আবারও এক ঐতিহাসিক আন্তর্জাতিক বৈঠকের সাক্ষী হতে চলেছে বারাণসী। চীন, ব্রাজিল, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া সহ 11টি দেশের প্রতিনিধি এই বৈঠকে অংশ নেবেন। যোগ দেবেন বরিষ্ঠ কূটনীতিক, নীতি নির্ধারক এবং সাংস্কৃতিক ক্ষেত্রের বিশেষজ্ঞরাও। অনুষ্ঠানে কাশ্মীর বিশ্ববিখ্যাত GI ট্যাগযুক্ত এবং এক জেলা এক পণ্য উদ্যোগের আওতায় বিভিন্ন সামগ্রী নিয়ে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। 6 শিল্পী বারাণসীর সমৃদ্ধ কারুশিল্পের সঙ্গে যুক্ত 6 পণ্য প্রদর্শন করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মেঘালয়ের শিলংয়ে উত্তর পূর্ব পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করবেন। উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, বৈঠকে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হবে। মুখ্যমন্ত্রীদের নেতৃত্বে গঠিত বিভিন্ন টাস্ক ফোর্সের কাজও পর্যালোচনা করা হবে। এছাড়া পর্যটন, কৃষি ও উদ্যান পালন, বিনিয়োগ বৃদ্ধি, দুধ, ডিম, মাছ ও মাংস উৎপাদনে স্বনির্ভরতা, খেলাধুলার উন্নয়ন, পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা এবং তাঁত ও হস্তশিল্পের উন্নয়ন নিয়ে আলোচনা হবে। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, উত্তর পূর্বের 8 রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীরা এবং কেন্দ্র ও রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে লাও পিপুলস ডেমোক্রেটিক রিপাবলিকের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী থংসাভান ফোমভিয়ানের সঙ্গে 10ম ভারত লাও PDR যৌথ কমিশনের বৈঠকে সহসভাপতিত্ব করেন। বৈঠকে উভয় নেতা বাণিজ্য ও বিনিয়োগ, স্বাস্থ্য, জ্বালানি, ডিজিটাল, যোগাযোগ, উন্নয়ন, অংশীদারিত্ব, সক্ষমতা বৃদ্ধি এবং সংস্কৃতি সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা ভারত আসিয়ান সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি এই অঞ্চলের উন্নয়ন নিয়েও কথা বলেছেন। ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত এবং লাও PDR মধ্যে ঘনিষ্ঠ সভ্যতা সম্পর্ক রয়েছে যা বৌদ্ধ ধর্ম এবং রামায়ণের অভিন্ন ঐতিহ্যের মধ্যে প্রতিফলিত হয়। তিনি বলেন, গভীর সংস্কৃতি এবং মানুষে মানুষের যোগাযোগের উপর ভিত্তি করে এই সম্পর্ক গড়ে উঠেছে।
1: Our relations go back in history. It is based on deep cultural and people-to-people linkages. Our own Prime Minister visited Lao PDR in October 2024. On that occasion, a number of agreements and MOUs were signed. And today, we have an opportunity to review them, to explore a wide-ranging agenda.
0: কেন্দ্রীয় মন্ত্রিসভা ইন্ডিয়ান এয়ারলাইন্সের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উড়ান পরিষেবার ক্ষেত্রে বিমান জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছে। পশ্চিম এশিয়ায় সামরিক সংকটজনিত কারণে জ্বালানির দামের যে ব্যতিক্রমী অনিশ্চয়তা দেখা দিয়েছে, তার মধ্যেও বিমান জ্বালানির দাম অপরিবর্তিত রাখতে তেল বিপণন সংস্থাগুলিকে এই আর্থিক সহায়তা দেওয়া হবে। গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত বিষয়ে সাংবাদিক জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা বলেন। তিনি বলেন, এর ফলে দেশের উড়ান পরিষেবা ক্ষেত্রে কর্মরত 77 লক্ষ মানুষের চাকরি সুরক্ষিত হবে। মন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় অসামরিক উড়ান মন্ত্রক, পেট্রোল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং সরকারের ব্যয় বিভাগ বিমান জ্বালানি মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে গৃহীত এই সিদ্ধান্ত কার্যকর করা নিয়ে নজরদারি চালাবে। আগামী 36 মাস এই সুবিধা কার্যকর থাকবে বলে তিনি জানান। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে জাতীয় রাজধানী অঞ্চল পরিকল্পনা পর্ষদ দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক এবং বাস বাতিল করে নতুন যানবাহন চালু করার জন্য 9,585 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বাস এবং ট্রাকের মালিকদের BS6 মানের যানবাহন ও বিদ্যুৎ চালিত যানবাহন কেনায় উৎসাহ দেওয়া হবে। নতুন দিল্লির মালব্যনগর এলাকায় গতকাল একটি গেস্ট হাউসে অগ্নিকাণ্ডে 21 জন প্রাণ হারিয়েছেন। দিল্লি পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে 9 জন ভারতীয় নাগরিক এবং 12 জন বিদেশি নাগরিক রয়েছেন। পুলিশ জানিয়েছে, 49 জনকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে, বাকিরা এখনও চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, এই বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্তও চলছে। সূত্রের খবর, যে ভবনে আগুন লেগেছিল তার মালিক লবকেশ বাজাজকে আটক করা হয়েছে। এদিকে দিল্লির মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে, গেস্ট হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় যে ত্রুটি ঘটেছে তা গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। এ ব্যাপারে একটি ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং সম্পত্তির মালিকের বিরুদ্ধে FIR দায়ের করা

পাঠানো হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমের এক বার্তায় নিহতদের নিকট আত্মীয়দের এককালীন 2 লক্ষ টাকা করে সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন। আহতদের প্রত্যেকে 50,000 টাকা দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজি ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত 8:30 সঞ্চয়িতা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে।

মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র ও ভারতের দীর্ঘ প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি সম্পাদন আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। গতকাল রাতে হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে শুনানিতে তার সাম্প্রতিক ভারত সফর সম্পর্কে প্রশ্নের জবাবে রুবিও বলেন, ওয়াশিংটন ও নতুন দিল্লির চুক্তি শেষ হওয়ার পথে। রুবিও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে তুলে ধরেন। রুবিও আরও বলেন, কোয়াডের চারটি দেশ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে বর্ধিত সামুদ্রিক সহযোগিতাকে সন্তোষজনকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভারত ও দক্ষিণ আফ্রিকা ভবিষ্যৎ প্রযুক্তির ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছে। এই দ্বিপাক্ষিক সম্পর্কের পরবর্তী পর্যায়ের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল পরিকাঠামো এবং উন্নত উৎপাদন খাতকে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। নতুন দিল্লিতে গতকাল দক্ষিণ আফ্রিকার বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবন বিষয়ক উপমন্ত্রী ডক্টর নোমা লুঙ্গেলো জিনার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, ভারত দক্ষিণ আফ্রিকা সম্পর্কের পরবর্তী পর্যায়টি অবশ্যই উদীয়মান প্রযুক্তি উদ্ভাবন সহায়ক পরিবেশ, স্টার্ট আপ অংশীদারিত্ব এবং শিল্প সংযুক্ত গবেষণার দ্বারা পরিচালিত হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরায় দুদিনের সফরে আজ সন্ধ্যায় আগরতলায় আসছেন। এই সফরে শ্রী শাহ পুষ্পবান্তা প্যালেস হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন, লঙ্কামুড়ায় সীমান্ত নিরাপত্তা বাহিনীর সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করবেন এবং রাজ্য ও কেন্দ্রীয় নিরাপত্তা বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংবা জানিয়েছেন, মেঘালয় রাজ্য সরকার নতুন করে সোয়াইন ফ্লু সংক্রমণ দেখা দেওয়ায় সব দিক বিচার বিবেচনা করে যথাযথ রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেছে। রাজ্যের পানি সম্পদ বিকাশ দপ্তর সম্ভাব্য রোগ ছড়িয়ে পড়া রুখতে সবরকম সাবধানতা অবলম্বন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যোগ সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, তিনি আজ ভার্চুয়াল মাধ্যমে প্রথম বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ 2026 যোগ দেবেন। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে গুজরাটের আহমেদাবাদে। শ্রী মোদী বলেন, এই মঞ্চ সারা বিশ্বের যোগ অনুরাগীদের একত্রিত করেছে। প্রধানমন্ত্রী যোগাসনের জন্য বিশ্বব্যাপী ক্রীড়া পরিকল্পনার ক্ষেত্রে এটিকে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে তুলে ধরেন। মঙ্গোলিয়ার উলানবাটারে আজ থেকে শুরু হচ্ছে উলানবাটার ওপেন র্যাঙ্কিং সিরিজ কুস্তি প্রতিযোগিতা। চার দিনব্যাপী এই টুর্নামেন্টে ভারতীয় কুস্তিগিরা পুরুষদের ফ্রিস্টাইল, মহিলাদের কুস্তি এবং গ্রেকো রোমান তিন বিভাগেই অংশ নিচ্ছেন। এশিয়ান গেমসের যোগ্যতা অর্জনকারী 6 জন ভারতীয় কুস্তিগিরও এতে অংশ নেবেন। ফুটবলে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত। গোয়ার মারগাঁওয়ে গতকাল সেমিফাইনালে ভুটানকে 1-0 গোলে হারিয়ে দেয় ভারতের মেয়েরা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে বৈঠক করবেন। 5 দিনের সফরে গতকালই নতুন দিল্লিতে পৌঁছেছেন রড্রিগেজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদীয় ক্ষেত্র বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিক্স সাংস্কৃতিক কর্মী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। খবর এখনকার মতো শেষ হলো, পরবর্তীতে শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমিতা বণিক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দুদিনের রাজ্য সফরে আসছেন। তিনি সন্ধ্যায় গুয়াহাটি থেকে বিমানে আগরতলা আসবেন। আগামীকাল 5ই জুন সকালে আগরতলার পুরাতন রাজভবনে পুষ্পবন্ত প্যালেস হোটেলের ভূমি পূজনে অংশ নেবেন। দুপুরে পশ্চিম ত্রিপুরা জেলার লঙ্কামুড়ায় বিএসএফ এর সীমান্ত চৌকি ঘুরে দেখবেন। এরপর তিনি শালবাগানে বিএসএফ সদর দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। বৈঠকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, মুখ্য সচিব, পুলিশ মহানির্দেশক, বিএসএফ এর আইজি ও অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকদের উপস্থিত থাকার কথা রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পৌরোহিত্যে আজ শিলংয়ে উত্তর পূর্ব পরিষদের অর্থাৎ এনইসির 73তম পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশনে আঞ্চলিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির জন্য গঠিত উচ্চস্তরের টাস্কফোর্সগুলির অগ্রগতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হবে। পর্যটন, কৃষি ও উদ্যান পালন, বিনিয়োগ প্রসার, দুধ, ডিম, মাছ ও মাংসে আত্মনির্ভরতা, ক্রীড়া প্রসার, অর্থনৈতিক করিডোর উন্নয়ন, পরিকাঠামো ও সংযোগ এবং তাঁত ও হস্তশিল্পের উপরও আগামীকাল অধিবেশনে উপস্থাপনা করা হবে। নর্থ ইস্ট ভিশন প্ল্যান 2047 অর্থাৎ 2047 সালের মধ্যে উত্তর পূর্বাঞ্চলকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সংযোগ, উদ্ভাবন, স্থায়িত্ব এবং সাংস্কৃতিক সমৃদ্ধির এক প্রাণবন্ত কেন্দ্রে রূপান্তরিত করার জন্য একটি দীর্ঘমেয়াদী রূপরেখা নিয়েও এই অধিবেশনে আলোচনার কথা রয়েছে। আজকের অধিবেশনে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন অর্থাৎ ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া, ডোনার প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এবং ত্রিপুরা সহ উত্তর পূর্বের

আটটি রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীগণ উপস্থিত থাকবেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, ঊনকোটি জেলার বাণিজ্যিকভাবে মিষ্টি আঙ্গুর চাষের প্রক্রিয়া শুরু হয়েছে, যা রাজ্যের ইতিহাসে এই প্রথম। কৃষিমন্ত্রী গতকাল কৈলাসহরে ঊনকোটি কৃষি বিজ্ঞান কেন্দ্র প্রাঙ্গণে আঙ্গুর চাষের উপর ক্ষেত্র দিবস ও ক্ষেত বাঁচাও কর্মসূচির উদ্বোধন করে একথা বলেন। তিনি বলেন, ত্রিপুরার মাটি ও জলবায়ু আঙ্গুর চাষের উপযোগী এবং একে আরও মানসম্মত করার লক্ষ্যে বিজ্ঞানীরা নিরন্তর গবেষণা চালিয়ে যাবেন। আগামী দিনে আঙ্গুর চাষের মাধ্যমে রাজ্যের কৃষকদের অর্থনৈতিক প্রগতি হবে বলেও তিনি আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বলেন, আগামী দিনে আঙ্গুর চাষের বিষয়ে নতুন দ্বার খুলে দিয়েছে কৈলাসহরের কৃষি বিজ্ঞান কেন্দ্র। উল্লেখ্য যে, কৈলাসহর কৃষি বিজ্ঞান কেন্দ্রে নিজস্ব 1500 জমিতে পরীক্ষামূলকভাবে আঙ্গুর চাষ ও গবেষণা সাফল্য পাওয়া গেছে। অনুষ্ঠানে কৃষকদের মধ্যে কৃষি ও সহায়ক যন্ত্রপাতি বিতরণ করা হয়। কেন্দ্রীয় মন্ত্রিসভার তেল বিপণনকারী সংস্থাগুলিকে তাদের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কর্মকাণ্ডের জন্য ভারতীয় বিমান সংস্থাগুলিকে ATF মূল্য স্থিতিশীল রাখতে সহায়তা করার জন্য 10,000 কোটি টাকার এককালীন বাজেটীয় সহায়তা অনুমোদন করেছে। পশ্চিম এশিয়ার সংকট থেকে উদ্ভূত জ্বালানির মূল্যের চলমান অস্বাভাবিক অস্থিরতার সময়ে বিমান সংস্থাগুলির জন্য ATF এর স্থিতিশীল মূল্য নিশ্চিত করতে সংস্থাগুলিকে এই সহায়তা প্রদান করা হবে। নয়াদিল্লিতে গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে এই কথা জানান কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত বিমান চলাচল ব্যবস্থার উপর নির্ভরশীল 77 লক্ষ চাকরি রক্ষা করবে। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রিসভা দিল্লি NCR এলাকায় পুরনো ট্রাক ও বাস প্রতিস্থাপনের জন্য ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন প্ল্যানিং বোর্ড NCRPB কে সহায়তা প্রদানের প্রকল্প অনুমোদন সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যে বর্তমানে স্বেচ্ছা রক্তদানে বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থা ভূয়সীর ভূমিকার প্রশংসা করেছেন। রামনগর 3 নং রাস্তায় রামকৃষ্ণ ক্লাবের রক্তদান শিবিরে গতকাল তিনি বলেন, হাসপাতালের রো ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্ত স্বল্পতা মেটানোর ক্ষেত্রে স্বেচ্ছা রক্তদানের বিকল্প নেই। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় কামালঘাটে ইকফাই বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে গতকাল বলেছেন, রাজ্যে গত অর্থ বছরে GST সংগ্রহের পরিমাণ বেড়েছে। ইকফাই বিশ্ববিদ্যালয়ে 3 দিনের নেক্সট জেনারেশন GST রিফর্মস ইন ইন্ডিয়া ইমপ্লিকেশনস ফর ইকুইটি এফিসিয়েন্সি অ্যান্ড ইনক্লুসিভ ইকোনমিক গ্রোথ শীর্ষক এক আলোচনা সভায় নিজের বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে ইকফাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর বিপ্লব হালদার এবং রেজিস্ট্রার ডক্টর এ রঙ্গনাথ দেশে GST ব্যবস্থার ভবিষ্যৎ সংস্কার, কর ব্যবস্থার স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি, অর্থনৈতিক সমতা নিশ্চিতকরণ এবং অন্তর্ভুক্তিকরণ প্রভৃতির বিভিন্ন দিক দিয়ে আলোচনা করেন। রাজ্যের মহিলাদের নিজের পায়ে দাঁড় করানোর জন্য ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন প্রকল্প সফলতার সঙ্গে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। খোয়াই ব্লকের পশ্চিম সোনাতলা গ্রামের পঞ্চায়েতের অজগরটিলা গ্রামে গতকাল ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন প্রকল্পের আর্থিক সহায়তায় একটি স্বসহায়ক দলের দিদিদের শুকনো মাছ উৎপাদন কারখানার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন খোয়াই জেলা পরিষদের সভানেত্রী অপর্ণা সিংহ রায়। আবহাওয়ার খবর। ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেরলমে প্রবেশ করবে। এদিকে আগামী 6 ও 7 জুন ত্রিপুরা, মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ডের বিস্তীর্ণ অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলার আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা, ধলাই, খোয়াই ও সিপাহীজলা জেলায় উষ্ণ আবহাওয়া অব্যাহত থাকবে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানে শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পরিব বিপূর্ণা দেব বর্মা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু হাকতর গনাঙ্গই আদিবাসী হদানি বেবাগ বখাক্তই হামক্রাইতই হুকুমনক রাগ খাইনানি সাকা ফান বক্সিনকা নিয়া দিল্লি কতালনি বিজ্ঞান ভবন আদিবাসী নতই ককচং লাইনক বাই সংসাজাক আদিবাসী রকনি হামক্রাই মথা রকনক রাগ খাইনানি তৈ আদিবাসী হামক্রাই তাং বতাং বেচেব বসং কুথুম লাইমাব রাষ্ট্রবক্রক অকক্ন নারেখা রাষ্ট্রবক্রক আদিবাসী হামক্রাই যত বেচেব হামক্রাই তুবুনানি বাকই সাকা আদিবাসী হদানি সিকলা রকনি বাকই বরম গনাং সেবক যত আদিবাসী স্রাই রকনি

bagai irang nok manchok ranani nangnai bosaka adibasi sikla rokno thungmungo manjaknani khatung ranani bagai krangjak tangphang songno jaikhe bar jana harnani kobokmungbo narakha মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদিনী সংসদীয় কেন্দ্র বারাণসী ও তিনি নিসিমি ব্রিক্স সাংস্কৃতিক সামংবুতাংনি উল নৈ ককলাম সালাইমা চেং জাগানো নকা সালিনী অ ককলাম সালাইমা ও চীন ব্রাজিল মিশর ইথিওপিয়া ইন্দোনেশিয়া নখবই কাই চিসা হাকতনি লুকু আদংরক মান জাগানো আরো জুদা জুদা নাগুমা বাবাইনতই ককলাম গানো ককলাম সালাইমা নরগৈ কাশিনী জি আই টেক মানজাক তে উডিউপি মানিকনৈনতই ফুনুক মুংব সংসার জাগানো কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সালনৈনি হাস্তে বেড়াইমাও ফায়ানো বতিনি সানজাও গুহাটি নিসিমি বীরখুংবাই আগরতলাও ফায়ানো খানা আগরতলানি কচাম রাজভবনী পুষ্পবন্ত প্যালেস হোটেলনি হা মতাই রেমাও মানজাগানো দিবর সালথাং ত্রিপুরা হাঙ্করনি লঙ্কামুড়াও বিএসএফনি আরি ক্যাম্প বেড়াইনায়ানো আবনিউল ব শালবাগানো বিএসএফনি আউলি নাইকুঙ্গ কুচুক বেরেমনি পান্দাও মানজাগানো পান্দাও মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা সচিবকরা পুলিশ নিদাগি ফাঙ্গকরা বিএসএফনি আইজি নখবই চুক অফিসার রক মানজাকানি কক তঙ্গ কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহনি আচুক ফাংবাই তিনি শিলঙ্গ উত্তর সালকা পর্ষদনি এবা এনইসি নি ফিল্ডস নি চিথাম ককলাম পান্ডা সংসার জাগানো ককলাম পান্ডা আও আমচাইনি হামক্রাইনি বাগৈ খাজা কুচুক বেরেমনি টাস্ক ফোর্স রকনি সামুং সাসার মানতই ককলাম অঙ্গানো বেড়াইখিরি হুকবার রাং ফনাংমুং বাংরানি দো তক্তৈ আকরক বাংরানি থংমুং বেখরে ফামক্রাই তে ইয়াক নিস নামজাক মানিনি সাকাব ককলাম তিসা জাগানো নর্থ ইস্ট ভিশন প্ল্যান নৈ সাই ব্রিজি সিনি বিশিঙ্গ উত্তর সালকানো কুচুক হামক্রায়ত লাংনানি বাগৈ অ ককলাম সালাই জাগানো তিনি ককলাম পান্ডাও উত্তর সালকা আমচাই এবার ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ডিয়া তাই ডোনার মন্ত্রী ইয়াকচু ডক্টর সুকান্ত মজুমদার উত্তর সালকা কাইচার হাস্তেনি হাস্তে ফাতেই মন্ত্রী অক্রারক মান জাগানো মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাস্তিনি বাই থাং মুচুঙ্গুই থৈ রমাও জুদা জুদা ক্লাবতে সদানি সামুং বলাইখা মিয়া রামনগরনি তিন নং রোডনি রামকৃষ্ণ ক্লাবনি যুগালিজাক থৈ রিমুং শিবির ককনারক থানি বসাকা সা খামনকনি ব্লাড ব্যাং রগ থৈ মানথক রুবৈ তনি থানি মৌসা কেবেং মুং করৈ আরো মানজাকা আউলি নাইখ্রাই মেয়র দীপক মজুমদার হুকবার মন্ত্রী রতনলাল নাথ সাকা উনকৌটি হাঙ্কর বানিয়াতৈ কতাল আঙ্গুর হুকবার খাইনানি চেংজাখা আবো হাস্তিনি লাইবুমাও পুইলা হুকবার মন্ত্রী মিয়া কয়লা শহরনি উনকৌটি হুকবার ছয় সিমুং কেন্দ্র বুসকাঙ্গ আঙ্গুর কাইমানি সাকাও অসামুং বুতাং চেঙ্গৈ অকক্ন নারখা বুসকাং সালো আঙ্গুর কাইমানি বিশিংতৈ হাস্তিনি রাংথং কাহাম অঙ্গানো পান্ডাও থং মন্ত্রী টিঙ্কু রায় সাকা বুসকাং সালো আঙ্গুর কাইনানি নতৈ কতাল দগলাম ফিয়গৈ রেখা কয়লা শহরনি হুকবার শৈশিমুং কেন্দ্র পান্ডাও কক নারখা উনকৌটি জেলা পরিষদনি কাসকুয়করা অমলেন্দু দাস হুকবার দা গিফাং ডক্টর ফণীভূষণ জমাতিয়া মহারাষ্ট্র পুনেও তংনাই ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর গ্রেসনি দা গিফাং ডক্টর কৌশিক ব্যানার্জি আকসং পান্ডাও হুকবার খাইনাই রকনি বিশিঙ্গ হুকবার নিমানেই বাগজাখা রাংমন্ত্রী প্রণজিৎ সিনহারাই মিয়া কামালগাট ইকফা ইউনিভার্সিটি নি পান্ডা কাইসাও শাখা হাস্তেও থাংনাই রাং বিছিও জিএসটি নি থুমারি বাংখা ইকফা ইউনিভার্সিটি ও সালথামনি নেক্সট জেনারেশন জিএসটি রিফর্মস ইন ইন্ডিয়া ইমপ্লিকেশনস ফর ইকুইটি এফিসিয়েন্সি অ্যান্ড ইনক্লুসিভ ইকোনমিক্স গ্রোথ বুমুঙ্গৈ ককলাম পান্ডাও কক নারকথানি ব অকক শাখা পান্ডাও ইকফা ইউনিভার্সিটি নি ভাইস চ্যান্সেলর প্রফেসর বিপ্লব হালদার তৈ রেজিস্ট্রার ডক্টর এ রঙ্গনাথ জিএসটি নি জুদা জুদা বখাকনতুই কক নারখা হাস্তিনি ব্রীরকন শাকবাই থাং চুকজাক খাইনাও গ্রামীণ জীবিকা মিশন তাংবতাং চাসামানি লগে কাইসা খুরসা জাকনাই সামুং খাই তঙ্গ মিয়া খোয়াই ব্লকনি সালথাং সোনাতলা গ্রাম পঞ্চায়েতনি অজগর তিলা কামিব ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন তাংবতাংনি রাংনি চুবা চুবাই বাই থাং চুকজাক বদলনি ব্রীরকনি আক্রান্ত সিনামানি স্নামখরন চেঙ্গৈ রোজাখা আবন চেঙ্গৈ রেখা খোয়াই জেলা পরিষদনি আচুকফাং অর্পণা সিংহ রায় তাবুক নবার্তিবানি ককতুমা ভারতনি নবার তিবার বেদেগ সাজাকা বুসকাং দামনি চিব্রিনি বিশিঙ্গ সালগ্রা সালথাংনি নকবার কেরল হাফায়ানো ইয়াং বুসকাং সালদক তৈ সালচনি জুন সালমারিও ত্রিপুরা মণিপুর মিজোরাম তৈ নাগাল্যান্ড কবাংখে ওয়াতৈ ওয়াইমানো আগরতলানি নবার তিবার নাইখুংনি বখাকতৈ সাজাকা বুসকাং দামনি চিব্রিয় সালথাং দলাই খোয়াই তৈ সিপাহী জলা হাংকর কুতুং নবার শিবচাওই মানো তিনি সালনি সাকানি তুংমারি থামচিদক ডিগ্রি সেলসিয়াস তৈ খামাবো নৈ চিসনি ডিগ্রি সেলসিয়াসনি গানাকিনিও তঙ্গান আইচুক বুখাগ খামানি তুমারি তংমানি নৈ চিচার ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই কক তুমা পরিমং তাবুক চড়াতে অরণ্য পাই।

0: তা উলনি কক তোমা আওয়াই ইঙ্গানো সানজা দামসনি তামই সতি বৃজি বাব
1: পর্যক্রমে এতক্ষণ শুনছিলেন প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ। আকাশবাণী কৈলাসহর।

স্বাগতালক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত আকাশবাণী কৈলাসহর। কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ এবং এরপরে উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্রের রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী কৈলা শহর শুরু হচ্ছে। সুরের ভেলা রকমারি বাংলা গানের সরাসরি অনুরোধের আসর শ্রোতা বন্ধুদের অংশগ্রহণে। অনুষ্ঠানে আপনার পছন্দের গান শুনবার জন্য ফোন ডায়াল করতে হবে 03824295192।

0: নাইনি? ও গুড, হ্যালো,
1: হ্যাঁ বলুন।
0: হ্যাঁ হ্যাঁ, আমি এই মুহূর্তে বলছিলাম কৃষ্ণনগর থেকে, অনুপ কুমার ভট্টাচার্য।
1: আচ্ছা,
0: আশা করি ভালোই আছেন। আর আজকে গানটা শুনবো। প্রথমেই বলি, আম কাঁঠালের শুভেচ্ছা গ্রহণ করবেন সবাই। তো উপকার এক অদ্ভুত জিনিস, করলে

0: যায়, না করলে মনে রাখে, তাই না?
1: হ্যাঁ
0: হ্যালো হ্যালো,
1: হ্যাঁ, উপকার করলে ভুলে যায়, না করলে মনে রাখে।
0: মনে রাখে।
1: আচ্ছা, উপকার যে মনে রাখে, যে মানুষ সে মনে রাখবে, আর যার মধ্যে মনুষ্যত্ব নেই, শুধু রক্ত মাংসে গড়া একটা রোবট, বা
0: হুম
1: মানে
0: হুম হুম হুম
1: আমি বলি,
0: দেখ,
1: হ্যাঁ আমি বলি সেটাকে, মানে কি বলা যায়, মানে রোবট তো হচ্ছে আর্টিফিশিয়াল, কৃত্রিম, আর এটা হচ্ছে মানে প্রাকৃতিক, ন্যাচারাল রোবট, যারা হয়ে গেছে তারা মনে রাখবে না, বেইমানি করবে।
0: যাই হোক, তো আর কি
1: বলুন
0: এই
1: কি
0: গানটা
1: শুনবেন
0: শুনবো?
1: আজকে? হ্যাঁ
0: জাগে রে জাগে রে মন জাগে, মানে এরকম গানটা হলো, জাগে রে জাগে রে মন জাগে রে জাগে রে মন জাগে রে জাগে রে মন বধুয়া, এরকম গানটা গানটা অবশ্যই গিয়েছেন নচিকেতা চক্রবর্তী। আর ছবিটার নাম এই মুহূর্তে আমার মনে আসছে না। ও হো, না যাই হোক, মানে ভুলে গেছি। আর এই গানটা যদি অ্যাভেলেবল থাকে তো শুনে দিবেন, নতুবা দ্বিতীয় পছন্দ বলতে পারি।
1: না না,
0: হ্যালো,
1: ঠিক আছে, এটাই শোনাবো।
0: আচ্ছা আচ্ছা, যাই হোক, আর যাদের নিয়ে শুনতে চাইছি, আর একটা কথা বলি, কালকে লোকনাথ বাবার তিরোধান দিবস ছিল, সেই সুবাদে অবশ্যই আমাদের একজন শ্রোতা বন্ধু, খুব
1: আচ্ছা,
0: ভালো শ্রোতা বন্ধু, প্রেমজিৎ চক্রবর্তী মহাশয় আমাদেরকে নিমন্ত্রণ করেছেন তার বাড়িতে লোকনাথ বাবার পুজো উপলক্ষে যাওয়ার জন্য। তো আমি আমার সহধর্মিনী চলে গেছিলাম, কি বলবো, মানে প্রথম দিকে তো অঝোরে বৃষ্টি, অঝোরে বৃষ্টি, তো আমরা মনে মনে ভাবছিলাম যে সে বৃষ্টিটা থামবে না। আর উনার বাড়িটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, মানে প্রায় 40 টাকা লাগে,
1: আচ্ছা,
0: তবুও নিমন্ত্রণ, আর লোকনাথ বাবা বলে কথা, লোকনাথ বাবাকে আমি ডাকছি, আমার সহধর্মিনীও ডাকছেন, আর প্রেমজিৎ বাবু ফোন করে বলছেন ওটা থেমে যাবে,
1: আচ্ছা,
0: বৃষ্টিটা থেমে যাবে, দেখবেন আপনারা একেবারে সুন্দরভাবে আসতে পারবে। সত্যি একেবারে উনি যা বললেন, বা আমরাও ভাবছিলাম যে লোকনাথ বাবা তিনি রণে বনে জঙ্গলে সব জায়গায় থাকেন, আর বিপদ আপদ থেকে তিনি রক্ষা করেন, একেবারে মন্ত্রের মতো সেই বৃষ্টিটা থেমে গেল, আর সোনালি রোদ চারিদিকে ছড়িয়ে পড়েছিল। আমরা গেলাম, খেলাম, বা অনেক কি বলবো, গল্প গুজব করলাম, বা বিভিন্ন আত্মীয় স্বজনের সাথে দেখাও হলো, কি অদ্ভুত পরিবেশ। তো প্রেমজিৎ বাবু আছেন, মিঠুন চক্রবর্তী
1: আচ্ছা,
0: আছেন, তারপর আমার সহধর্মিনী সুতপা ভট্টাচার্য, অম্বালিকা ভট্টাচার্য, সজল মালাকার মহাশয়, তারপর কার্তিক মালাকার, আর ছোট ভাই দেবজিৎ দাস। তো ভালো থাকুন প্রেম দাদা ভাই,
1: আচ্ছা
0: ভালো
1: আচ্ছা,
0: রাখুন,
1: ঠিক আছে ঠিক আছে, ভালো
0: নমস্কার।
1: থাকবেন, নমস্কার। হ্যাঁ।

0: হ্যালো, নমস্কার স্যার।
1: নমস্কার, বলুন।
0: আমি কৈলাসহর ভাগ্যপুর থেকে সজল মালাকার বলছি স্যার।
1: আচ্ছা, বলুন।
0: নিশ্চয়ই ভালো আছেন স্যার?
1: হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন?
0: ও স্যার, আপনার আশীর্বাদে মোটামুটি।
1: আচ্ছা, না আমাদের আশীর্বাদ নয়, আমাদের শুভকামনা থাকতে পারে। আশীর্বাদ তো করবেন ঈশ্বর, যিনি সবার নিয়ন্ত্রণকর্তা তিনি। বলুন, কি শোনাবো আজকে?
0: তো আজ একটি গান শুনবো, লোকগীতি গান।
1: আচ্ছা,
0: জাত গেল জাত গেল বলে
1: একটি আজব
0: কারখানা। গানটি সত্যি আমার অনেক ভালো লাগে, গানটি অনেকবার আমি শুনেছি।
1: হ্যাঁ,
0: মানে গানটা আমার খুব ভালো লাগে, তো এই গানটি শুনিয়ে দেবেন।
1: হ্যাঁ, ভীষণ ভালো।
0: আর আমি যাদেরকে নিয়ে গান শুনবো, শ্রী অনুপ কুমার ভট্টাচার্য রয়েছেন, প্রেমজিৎ চক্রবর্তী, এছাড়া বিভিন্ন মাধ্যমে যারা এই মুহূর্তে আকাশবাণী কৈলাসহ শুনছেন, সবাইকে নিয়ে শুনবো।
1: আচ্ছা, খুব সুন্দর গান, লালন গীতি অ্যাকচুয়ালি। এটা লালন সাইজি রচিত লোকসঙ্গীত, যাকে আমরা লালন গীতি বলি। এবং লালন তো মানে বিশ্বের একটা সর্বশ্রেষ্ঠ দর্শন। এই গানের যে কথাগুলো, শুধু গানের সুর নয়, তার কথাগুলো হচ্ছে মানে আসল ব্যাপার আর কি।
0: তো স্যার, আমরা তো মানে সুরও ইয়ে করি, তারপর যে গানের,
1: হ্যাঁ গানের ব্যাপারটা হচ্ছে কি,
0: আমরা বিচার করি।
1: হ্যাঁ, তথ্যগুলো কি করেন না, বিচার করেন?
0: বিচার, হ্যাঁ বিচার করেন, করি আমরা।
1: হ্যাঁ, এটা অনেকেই করেন না। মানে একটা গান যখন কারো ভালো লাগে, বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, সুরটা প্রথমে ভালো লাগে, তারপর কথাগুলো আমরা মানে দেখি, বিচার করে আর কি। কিন্তু আপনি যেমন ধরুন এই লালন সাইজি, যিনি শ্রেষ্ঠ বাউল, বা হাসন রাজা, শাহ আব্দুল করিম, বিজয় সরকার, এরকম যারা আছেন, মহাজন যারা, তারা বাউল দর্শনে বিশ্বাস করতেন, সেরকমভাবে তাদের গানগুলো রচনা করেছেন, বাউলাঙ্গিকের গান। তো তারা চেয়েছেন এই যে মানবতার বাণী তাদের গানের মধ্যে আছে, এবং একান্ত আত্মদর্শন, এগুলো লোকের মধ্যে প্রচার করে এই পৃথিবীকে একটা মানবতার পৃথিবী হিসেবে গড়তে আর কি। কিন্তু সমস্যা হচ্ছে, আমরা গান গাই, কিন্তু মানে গানের যে অন্তর্নিহিত অর্থ আমাদের জীবনে, এগুলোকে মানে ইমপ্লিমেন্ট করার চেষ্টাটা করি না আর কি। মানে ব্যবহারিক জীবনে এগুলোকে ব্যবহার করার চেষ্টাটা করি না। যদি করতাম, তাহলে কিন্তু পৃথিবীটা, যদি বেসিক্যালি সুরের পৃথিবী হতো, তাহলে কিন্তু এত অসুরদের দাপাদাপি থাকতো না। আমাদের এই যে ষড়রিপু যেগুলো আছে, এগুলোই তো একটা অসুর। তার জন্যে তো হানাহানি, মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, লোভ, কাকে মেরে কে বড় হবে, এরকম যে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে সমাজে। এ থেকে কিন্তু এই সুরগুলো, এই গানগুলো আমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে, আমাদেরকে বাঁচাতে পারে, উত্তরণের পথ দেখাতে পারে। তো যাই হোক, আমরা আশা করব, যেমন শাহ আব্দুল করিম একবার কথা প্রসঙ্গে কালিকাপ্রসাদ ভট্টাচার্য মহাশয়কে বলেছিলেন যে, আমি বিশ্বাস করি একদিন এই পৃথিবীটা বাউলের পৃথিবী হয়ে যাবে। বাউলের পৃথিবী বলতে মানে কি, মানে মানবিক

0: এবং মানবতার পৃথিবী হবে, এটা তারা বিশ্বাস করতেন। তো যাই হোক, আপনি যেহেতু কথা বিচার করেন বলেছেন, এটা শুনে আমার ভালো লাগলো। আমরা সবাই যেন এরকম, সুর তো অবশ্যই ভালোবাসবো, কিন্তু কথাটাকেও মানে বুঝতে হবে কি বলে গেছেন তারা এত বছর আগে। লালন সাহেবজি আজ থেকে 400-500 বছর আগে যা ভাবতে পেরেছেন, 2026 সালে দাঁড়িয়ে আমরা এটা ভাবতে পারছি না, এটা আমাদের জন্য লজ্জার।
1: হ্যাঁ,
0: এবং স্যার তারা কিন্তু আমাদের মতো, তারা কিন্তু আমাদের মতো এতটা শিক্ষিত ছিলেন না, সেই অর্থে কলেজ ইউনিভার্সিটি স্কুল এখানে সেখানে পড়াশুনো করেননি, যে প্রথাগত শিক্ষা। কিন্তু তাদের মধ্যে যে দর্শনটা ছিল, যে আধ্যাত্মিক শিক্ষা ছিল, যে ভেতরের জ্ঞানটা ছিল, আত্মজ্ঞান, এর ধারে কাছেও আমরা পৌঁছতে পারছি না। যাই হোক, এই সমস্ত কথা যখন হয় তখন আমি সমস্যা হচ্ছে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়ি আর কি, কথা প্রসঙ্গে বলে নিলাম। আমি পাঠাচ্ছি লোপা মুদ্রা মিত্রের কণ্ঠে আপনার পছন্দের এই লালন সাহেবজি রচিত গানখানি।
1: প্রথম অনুষ্ঠান শুরুতেই স্যার বলছি যে মানে প্রসেনজিৎ স্যারের সাথে আজ তো কথা বলতেই হবে, যেহেতু মানে আপনি যেহেতু আছেন। তো অনেক ভালো লাগলো স্যার, মানে আপনার দিনটি শুভ হোক স্যার।
0: আপনার দিনও শুভ হোক। আপনার, আমারও ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলতে পেরে, অনেকদিন পর আপনার সঙ্গে আমার কথা হলো। ঠিক আছে, হ্যাঁ ভালো থাকবেন, আমি পাঠাচ্ছি আপনার জন্য এই গানখানি।
1: হ্যাঁ নমস্কার স্যার।
0: নমস্কার।

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন বলুন।
1: আমি স্যার একটা গান শুনতে যাব।
0: আচ্ছা বলুন, কি গান শুনবেন? কারো কেউ নই কো আমি, কেউ আমার নয়। আচ্ছা
1: হবে তো স্যার?
0: হ্যাঁ হ্যাঁ হবে।
1: আমার সঙ্গে আছে স্যার দেবতা আর
0: ঠিক আছে, সবার জন্য পাঠাচ্ছি, সবাই মিলে শুনতে থাকুন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, ঠিক আছে।

0: হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার, বলুন।
1: আমি আশুতোষ দেবনাথ বলছি, কৈলাসহর থেকে।
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: ভালো আছেন দাদা?
0: হ্যাঁ ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন?
1: হ্যাঁ ভালো আছি।
0: আচ্ছা,
1: আর ফোনটা পেয়ে গেলে কিন্তু আরো ভালো হয়ে যায়।
0: হ্যাঁ নিশ্চয়ই, সেটাই।
1: আজকে আমাকে একটা গান শুনিয়ে দিলে খুব ভালো লাগবে আর কি।
0: হ্যাঁ,
1: তো রবি ঠাকুরের একখানা অ্যালবাম রয়েছে,
0: হ্যাঁ,
1: বড় আশা করে এসেছি গো।
0: আচ্ছা,
1: এই অ্যালবাম থেকে এই গানটি শুনে দিন, আশাদির কণ্ঠে। গানটা হচ্ছে আমার বেলা যে যায় সাজ বেলাতে।
0: আচ্ছা,
1: আর এই এই গানটার রূপ সুর রবি ঠাকুর দিয়েছেন। আর আমি আপনাকে নিয়ে গানটা শুনবো। আর আমাদের পিন্টু ভাই, পিন্টু সিনহা আর কি, পিন্টু সিনহা আর উনার পরিবারের সবাইকে নিয়ে এই গানটা শুনবো, আর নেটওয়ার্কের সব বন্ধুরা রয়েছে।
0: ঠিক আছে, প্রত্যেকের জন্য আমরা পাঠাচ্ছি, সবাই মিলে শুনতে থাকুন আর কি।
1: নমস্কার দাদা, ভালো থাকবেন।
0: নমস্কার, আপনি ভালো থাকবেন। হ্যাঁ।

0: হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, বলুন।
1: আমি আসাম থেকে বলছি, রানতপুর গ্যাস।
0: আচ্ছা, বলুন আপনি।
1: অনুষ্ঠান তো অনেকদিন পর আজকে লাইনটা পেলাম।
0: আচ্ছা,
1: আপনারা ভালো আছেন তো?
0: ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন,
1: হ্যাঁ, আজকে গান
0: বলুন।
1: শুনবো।
0: হ্যাঁ,
1: সাধু হয়ে মন্ত্র নিলাম না, বাই নিতাই রে সাধু হয়ে মন্ত্র নিতে নিলাম না, এরকম।
0: দেখছি আমি গানটা শোনানো যায় কিনা। ভাই নিতাই রে,
1: হ্যাঁ, বাই নিতাই রে সাধু হয়ে মন্ত্র নিলাম।
0: দেখি আমি, আপনি লাইনে থাকুন।

0: আরেকটা পছন্দের কথা বলুন আপনি, এটা শোনা যাচ্ছে না।
1: আরেকটা বলছি,
0: আরেকটা বলুন।
1: হরি দিন তো গেল সন্ধ্যা হলো, পার করো।
0: আচ্ছা এই গানটা ভালো লাগে আপনার নাকি?
1: হ্যাঁ শুনতে ভালো লাগে, এটা তো কীর্তনে বিশেষ করে এই গানটি শুনতে পাই আর কি।
0: কীর্তনে?
1: হ্যাঁ আজকে ভাবছি এই গানটি শুনবো।
0: আচ্ছা
1: আর এই মুহূর্তে আকাশবাণী কৈলাস সহ শুনছেন সকল শ্রোতা বন্ধুদেরকে সঙ্গে নিয়ে শুনবো।
0: ঠিক আছে, শোনাচ্ছি আপনাকে।
1: রাখছি, নমস্কার।
0: নমস্কার, ভালো থাকবেন।

0: হ্যালো হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন বলুন আপনি।
1: নমস্কার।
0: নমস্কার।
1: আমি কথা বলছি কাছাড় জেলা থেকে, জওহরলাল বর্মন।
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: স্যার, আজকে আমাকে একটি গান শুনিয়ে দিবেন।
0: হ্যাঁ,
1: মহান শিল্পী সুমন কল্যাণপুরীর গাওয়া একটি গান শুনিয়ে দিবেন।
0: আচ্ছা,
1: মহান গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা সেই গানটি হচ্ছে মনে করো আমি নেই, সেই গানটি।
0: আমি,
1: আর
0: হ্যাঁ বলুন।
1: ধরুন, বলছি যে সুমন কল্যাণপুরজি তো আজ আমাদের মধ্যে নেই।
0: এই কথাটা আমি ভাবছিলাম, আমি একদম বলতে ভুলে গেছি অনুষ্ঠানের শুরুতে। আমি জানি না উনি প্রয়াত হবার পরের এপিসোডগুলোতে আমাদের এখান থেকে বলা হয়েছে কিনা, কিন্তু আমি ভাবছিলাম এটা তো বলিনি। যদি কোনো শ্রোতাবন্ধু এই গানটা শুনতেন, আমি ভাবছিলাম এই আপনার আগের যে গানটা আমি প্লে করলাম শ্রোতাবন্ধুর অনুরোধে, যাই হোক কাকতালীয়ভাবে আপনি বলে ফেললেন, এটা ষোলোকলা পূর্ণ হলো অনুষ্ঠানের। আমি ব্যক্তিগতভাবে ভীষণ আপ্লুত হয়েছি আপনার এই অনুরোধে আর কি। হ্যাঁ, সুমন কল্যাণপুর তো মানে প্রথিতযশা একজন শিল্পী। হয়েছে হয়েছে কি, আমি একটা অভিজ্ঞতা শেয়ার করি। সুমন কল্যাণপুর যেদিন প্রয়াত হলেন, তার পরদিন আমি একটা সামাজিক মাধ্যমে আমি একটা স্ট্যাটাস লাগিয়েছিলাম। তো আমারই একজন সহ পাঠী, ও আমাকে বলছে এটা দেখে যে ওনার গান তো খুব ভালো লাগে, আমি অনেকবার শুনি, এখনও মাঝে মধ্যে শুনি, কিন্তু আমি জানতাম না যে তার নাম এটা। মানে অনেকে তার গান শুনেছেন কিন্তু ওই ব্যক্তিকে সেভাবে মানে চেনেন না, এরকম মানে এরকম এরকম হয়েছে ওনার ক্ষেত্রে। কিন্তু সুমন কল্যাণপুর, হ্যাঁ
1: না, আসলে আসলে লতাদির কণ্ঠস্বর আর ওনার,
0: হ্যাঁ অনেকটাই মিলে যায়, অনেকটাই মিলে যায়, অনেকটাই মিলে যায়। আমিও ওনার গান শুনছিলাম উনি চলে যাবার ঠিক পরদিন, আমি ভাবছিলাম মানে লতা মঙ্গেশকরের সঙ্গে অনেকটাই কাছাকাছি ওনার যে কণ্ঠস্বর, ভীষণ একজন গুণী শিল্পী ছিলেন, ভীষণ। হ্যাঁ বলুন, আপনি কি বলতে চাইছিলেন বলুন এবার।

0: কেউ যদি না শুনেন তাহলে হয়তো বা কেউ ভাববেন যে না লতা দি সেই গানটি গেয়েছে।
1: হ্যাঁ হ্যাঁ,
0: সেটা প্রায় অনেকেরই সেটা মনে একটা আগে মানে এটা কে গিয়েছেন সেটা ঠিক ধরে নিতে পারেন না সবাই সেটাই। আর উনার গানগুলি তো কি বলবো, উনার গানগুলি সবই গানই মন ছুয়ানো গান। উনি তো কিশোর দার সাথেও গান গিয়েছেন, মুকেশের সাথেও গান গিয়েছেন, বা মোহাম্মদ রফির সাথে উনি বেশি গান গিয়েছেন। আর ওনার জন্ম তো হয়েছিল আপনার 1937 সালের 28 জানুয়ারি বর্তমান বাংলাদেশের ঢাকাতে। এরপর উনি সপরিবার নিয়ে উনি চলে গেছেন মুম্বাইয়ে। মুম্বাইয়ে সেখানে পড়াশোনা করার পর উনি সঙ্গীত জগতে শিক্ষা নিয়েছেন। তো ওনার তো অনেক গান আমরা তো শুনি, বা শুনে ওনার গানগুলো শুনে মনটা একবার ভালো হয়ে যায়। আর 1954 থেকে ওনার পদযাত্রা শুরু হয় এই সঙ্গীত জগতে, সে মানে গান গাওয়ার। সে তো সেই গানগুলি আজও আমাদের মনে দাগ কেটে রয়েছে। আর ওনার গান যখনই শুনি তখন প্রায় লতাদির কথা মনে পড়ে।
1: সেটাই, এরকমও মানে ইয়ে আছে, মানে কথা আছে যে অনেক গান যেমন ওনার গাওয়ার কথা ছিল পরে সেটা ক্যান্সেল করে লতাজিকে দিয়ে গাওয়ানো হয়েছে, এরকম হয়েছে। তো ঘটনা হচ্ছে কে গেয়েছেন মূল কথা নয়, মানে যে গানে সুমন কল্যাণপুর প্রথম সিলেক্ট হয়েছিলেন পরে লতা মঙ্গেশকর দিয়েছিলেন, মানে দুজনকেই একই রকম দৃষ্টিভঙ্গিতে তখনকার যে সুরকার বা সঙ্গীত পরিচালক দেখেছেন, মানে একই একই পঙ্ক্তিতে রেখেছেন, এটাও কিন্তু মারাত্মক বিষয়। তো আমরা তো আসলে হয় কি, আমরা এই সমস্ত যে গুণী মানুষ অনেকে আছেন যারা অসম্ভব গুণী, কিন্তু আমরা তাদের সম্পর্কে তেমন করে জানি না, আমরা হয়তো কয়েকজনের কথা জানি। হ্যাঁ, কিন্তু এরকম পর্দার নেপথ্যে থেকে গেছেন অনেক গুণী শিল্পী।
0: এবং আমি তো বলবো সেটাই যে অনেক শ্রোতারা যারা নিয়মিত শ্রোতাও রয়েছেন, অনেক শ্রোতারা কিন্তু সুমন কল্যাণপুরজির নাম জানেন না বা উনাকে চিনেন না।
1: সেটাই, শ্রোতা নয় যারা সঙ্গীত টঙ্গীত নিয়ে কাজ করেন, আমি সিনিয়রদের কথা বলছি না, যারা আমাদের সমবয়সী আছেন বা আমাদের জুনিয়র আছেন বা আমাদের খানিকটা সিনিয়র, এরকম যে লোকেরা আছেন অনেকে হয়তো গান টান করেন, গান টান শোনেন, মানে সঙ্গীত নিয়ে কাজ করেন, তাদের অনেকেই কিন্তু সুমন কল্যাণপুর উনি কে ছিলেন এটা বললে বলতে পারবেন না, বা ওনার একটা গানের কথা বলো দেখি দুটো গানের কথা বলতে পারবেন না। তো আমাদের কত কিছু অজানা থেকে যায়, অথচ আমরা যেমন ধরুন বর্তমানে হয় কি, অনেকে যেমন নতুন নতুন গান করছেন, স্টেজে দুটো গান গাইলেন, তাদের কাছাকাছি আপনি যেতে পারবেন না, এটা শুনতে খারাপ লাগে, মানে এমন একটা ভাব। আমার কথা হচ্ছে গিয়ে শিল্পী হবে বিনীত, পরিষ্কার কথা, শিল্পীর মধ্যে যদি বিনয়টা না থাকে তাহলে তার মধ্যে শিল্প সত্তাটা কোথায়, এবং শিল্প সত্তা যদি খানিকটা পরিমাণেও না থাকে তাহলে আমি শিল্পী বলবো? আমি সবসময় একটা কথা বলি, শিল্পী আর পরিবেশনাকারী এক নয়, কিন্তু দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স আছে। আপনি হ্যাঁ আপনি খুব মানে পপুলার হতে পারেন, বাজার কাঁপিয়ে দিতে পারেন, কিন্তু আপনি শিল্পী পদবাহ্য হবেন তার কোনো মানে নেই কিন্তু। এবং অনেক শিল্পীরা আছেন যারা হয়তো সেরকমভাবে বর্তমান যুগে যে কথাটা বাজার প্রচলিত ভাইরাল, সেরকমভাবে ভাইরাল হননি। যেমন সুমন কল্যাণপুরের কথাই ধরুন, তিনি কত বড় মাপের শিল্পী ছিলেন, হয়তো আমাদের 100 জনের মধ্যে আপনি দেখবেন 50 জনের নাম জানেন কিনা সন্দেহ আছে, যারা সঙ্গীত বোদ্ধা, সঙ্গীত শুনেছেন শুরু থেকে, সঙ্গীত শোনেন, অনেক সিনিয়র সিটিজেনটা বেশি করে বেশি শুনেছেন এটা, কারণ উনি তো অনেক সিনিয়র শিল্পী। তো আমি দেখেছি অনেক আমাদের বাবা কাকা এরকম বয়সী লোকেরা বিভিন্ন সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন, তার বিভিন্ন গানগুলো শেয়ার করছেন, তা মানে তাদের সময়ে, তাদের সময়টাতে উনি ভীষণ একজন মানে পপুলার শিল্পী ছিলেন, এটা দেখে আমরা বুঝতে পেরেছি আর কি। যাই হোক, আপনার পছন্দ করা তার একটা খুব বিখ্যাত গান, সেটা আমি পাঠাচ্ছি আপনার জন্য।
0: ঠিক আছে স্যার, আপনার সাথে আমি শেয়ার করতে পারলাম আমার মনের কথা, খুব ভালো লাগলো।
1: হ্যাঁ
0: হ্যাঁ, দারুণ ভালো লাগলো স্যার, ধন্যবাদ আপনাকে, অসংখ্য
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সবসময় যেরকম করে বলেন এবং আপনার মাধ্যমে আজকে এই শিল্পীকে আমরা স্মরণ করতে পেরেছি তার চলে যাবার 2-3 দিন পরে, এটাও অনেকটা বড় প্রাপ্তি আমি মনে করি। শুধু গান শুনলেই তো, গান শুনলেই তো হলো না, সমস্ত শিল্পী সম্পর্কে আমাদের খানিকটাও যদি আমরা যা যতটুকু জানি এটা দিয়ে শেয়ার করে দিই, বাকিরাও জানতে পারেন এটা।
0: হ্যাঁ সেটাই সেটাই
1: সেটাই তো, মানে এটাই হচ্ছে সাংস্কৃতিক দায়িত্ব বোধ, শুধু গান এটা প্রত্যেকের থাকা উচিত। ধন্যবাদ আপনাকে, অনেক কথা হলো এবং এই কথাগুলো জরুরি বলে বললাম, ভালো থাকবেন।
0: হ্যাঁ ঠিক আছে,
1: নমস্কার নমস্কার। হ্যাঁ।

0: হ্যালো,
1: নমস্কার স্যার।
0: নমস্কার, বলুন।
1: আমি সাউথ ত্রিপুরা ঝুলাবাড়ি থেকে বলছি।
0: আচ্ছা, কে বলছেন আপনি?
1: আমার নাম সুমন মোহরি।
0: আচ্ছা সুমন বাবু, বলুন কি শুনবেন আজকে অনুষ্ঠানে?
1: স্যার, আজকে শুনবো আপনার পছন্দের নচিকেতার যে কোনো একটা গান শুনিয়ে দিলে হবে।
0: হেই রে, আমার পছন্দ নচিকেতার। আপনি লাইনে থাকুন, আমি দেখছি। আমার পছন্দ মানে কেউ যদি দিয়ে দেয় এই দায়িত্ব ভারটা, তাহলে আমি বিপদে পড়ে যাই। কারণ মনে হয় আমার সবচেয়ে যে ওই শিল্পীর প্রিয় গান এটাই শোনাই বেস্ট, যেটা আমার কাছে লাগে সবই মানে বেস্ট, কিন্তু মনে হয় ওটা এটা না ওটা, মানে একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। ঠিক আছে, আপনি লাইনে থাকুন, আর কোনো কথা থাকলে আপনি বলতে পারেন। এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, তারপরেও আমি চেষ্টা করছি আপনাকে একটা শোনানোর। নচিকেতা চক্রবর্তী তো সবগুলো কাজই মানে একেবারে গুণগত মান সম্পন্ন।
1: একদম স্যার।
0: হ্যাঁ, একটা আপনাকে আমি
1: এখন কি অন এয়ার আছে?
0: কি বলছেন,
1: এখন কি আমার কথাটা অন এয়ার আছে?
0: হ্যাঁ, একটা লাইভ চলছে, লাইভ শেষ না হওয়া পর্যন্ত অন এয়ারে থাকবেন আপনি।
1: আচ্ছা স্যার, আপনাদের ওখানে গরমটা কিরকম পড়বে?
0: গরম গরম, ভীষণ গরম এই কদিন ছিল,
1: আচ্ছা
0: একেবারে দম বন্ধকর গরম। কিন্তু আজ সকাল থেকে এদিকটায় কৈলা শহরে অনেক বৃষ্টি হয়ে গেছে, এখনও বৃষ্টির ভাব আছে, যার জন্যে গরমটা অনেকটাই মানে কমে গেছে আর কি।
1: আচ্ছা, লাইনটা খুবই খুশি হলাম স্যার, অনেকবার ট্রাই করতে করতে।
0: ঠিক আছে আপনার জন্য। হ্যাঁ বলুন বলুন।
1: আর স্যার, কিছু বন্ধুদের নাম নাম বলবো যাদের নিয়ে এটা শুনতে চাই।
0: হ্যাঁ বলুন।
1: বিলেনে থেকে বিশ্বজিৎ পাল, অবিনাশ, আর প্রেমজিৎ চক্রবর্তী আসাম থেকে, আর অনুপ কুমার ভট্টাচার্য, আর

0: খুব খুশি লাগছে। আর আজকে দাদাভাই পর্যন্ত মতো এখানে গানও শুনবো, পল্লীগীতি।
1: পল্লীগীতি ঠিক আছে, আমি দেখছি কি পল্লীগীতি আপনাকে শোনানো যায়, মানে লোকগীতি।
0: আর আমার সঙ্গে পিন্টু ভাইও শুনবেন, আর আপনিও শুনবেন, আর যারা শুনছেন সবাইকে নিয়ে শুনবেন।
1: আচ্ছা
0: রাখছি দাদা ভাই, নমস্কার।
1: ঠিক আছে, নমস্কার।

0: মানুষ। নমস্কার, বলুন।
1: আমি সঙ্গীতা দেব, আপনার চণ্ডীপুর থেকে বলছি।
0: আচ্ছা বলুন, কি শুনবেন আজকে?
1: দাদাভাইকে অনেকদিন পরে পেয়ে

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: হ্যালো, নমস্কার নেবেন?
0: নমস্কার, বলুন।
1: নমস্কার, আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের সিউনি জেলা থেকে।
0: আচ্ছা,
1: আর বিশেষ করে প্রথমে জানার কথাটা বলে ফেলি, আজকে আমাকে শুনিয়ে দিন একান্ত আপন ছবি থেকে না না কাছে এসো না। আর বিশেষ করে আজকে কিন্তু আমাদের একজন, বিশেষ করে আমরা যারা সঙ্গীতকে ভালোবাসি, সত্যি আমাদের আজকের একজন শিল্পী এসপিওয়ালা সুব্রহ্মণ্যম, ওনার আজকে কিন্তু জন্মদিন। ওনার জন্ম হয়েছিল 1946 ইংরেজিতে ষাট জনে। তাই আজকে ওনার একটি গান শুনিয়ে দেবেন আমাকে, সেই গান শুনে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে চাই। আর সত্যি অনুষ্ঠান ভালো হচ্ছে, ভালো লাগছে। আর বাকি না যে লাইন পাবো, যাই হোক ভাগ্য ভালো পেয়ে গেছি, একদম লাস্ট কলার। আর সময় এই দু মিনিট হয়তো পুরো গান শুনতে পারবো না। আর এই মুহূর্তে যারা অনুষ্ঠান শুনছেন সবাইকে নিয়ে শুনবো, অনেক কিছু বলার ছিল কিন্তু তা তো আর বলতে পারছি না।
0: ঠিক আছে, আগামী অনুষ্ঠানে বলবেন আর কি।
1: আগামী দিন বলবো।
0: ঠিক আছে,
1: নমস্কার, ধন্যবাদ।
0: হ্যাঁ, নমস্কার।

শ্রোতা বন্ধুরা, কোথায় গানে আমাদের সময় একেবারে ফুরিয়ে গেছে। আমাদের আসর আজকে গোটাতে হবে আগামীকাল একই সময়ে একই অনুষ্ঠানে কথা এবং সুরে আপনাদেরকে সঙ্গে নিয়ে আবার ফিরে আসব। সেই আশাবাদ ব্যক্ত করে আজকে উঠছি সুরের ভেলা থেকে। ভালো থাকবেন সবাই।

আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি আমরা আমাদের আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। দুপুর 12:05 শুনবেন উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতের অনুষ্ঠান সপ্তসুর, 12:30 একই হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এতে আজকে শুনবেন পরদেশি ছবির গান, একটা হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, 1:30, 1:05 ছায়াগীতি বাংলা ছবির গানের অনুষ্ঠান, 1:30 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। দেশাত্মবোধক গান শুনবেন মাতৃবন্দনা অনুষ্ঠানে, 1:40, দুটোতে শুনবেন ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 2:15 ছড়ার গান, 2:30 সম্প্রচারিত হবে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান। বিকেল 3:00 হিন্দি সংবাদ এবং 3:05 ইংরেজি সংবাদ রিলে করা হবে পর্যায়ক্রমে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে। এর অব্যবহিত পরে রিলে করে শোনানো হবে মুম্বাই কেন্দ্র থেকে বিবিধ ভারতীর অনুষ্ঠান। সন্ধ্যে 6:00 শুনবেন অনুষ্ঠান ঘর গৃহস্থী। আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে 7:35 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে। 7:45 ককবরক সংবাদ এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে আগরতলা কেন্দ্র থেকে। রাত 8:10 অনুভব হিন্দি ছবির গানের অনুষ্ঠান, 8:30 মিক্স মেলোডিস মিশ্র গানের অনুষ্ঠান, 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, 9:15 ভজন, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে, 10:10 রবীন্দ্রসঙ্গীত, 10:20 শুনবেন বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে। জানিয়ে দিলাম আমাদের আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। আকাশবাণী কৈলাসহর।

আকাশবাণী কৈলাসহর, শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতের অনুষ্ঠান শব্দসুর। এতে আজকে শুনবেন মেঘালয় রাজ্যের গান।

0: বাইরকম দাবে না,
1: এরকম দাবেও তো না,
0: দাবেও না।
1: আচ্ছা, এই একটা কিন্তু অসুবিধা,
0: অসুবিধা হয়।
1: মানে এখন যদি আপনার আছে দেখি আপনি হয়তো সাইজটা ফাঁচা দিতে
0: পারবেন,
1: যারা নাই যারা বাড়াল ইয়া করে তারা তো
0: বোধহয় তারপরে তো
1: আর দিত নাই,
0: দিতে পারত না।
1: আচ্ছা, আর লাঙ্গলের তো এরকম
0: ঢুকে
1: ঢুকে উলট ফালট হয় মাটিটা,
0: দূরের মাটিটা দূরে যায় মাটি আইয়ে।
1: হ্যাঁ, এটাই এটাই একটা মানে ইয়ে আর
0: অসুবিধা।
1: ফসল তো বাড়ির আগের থেকে ঠিক আছে, কারণ আপনার শিব দিকে খাসরা দিকে আপনার ধান লাগাইটা দেখে আপনার ফলনটাও বাড়ের। আচ্ছা, তো এছাড়া আপনার আর কিতা মানে কিতা আছে আপনার?
0: না, এছাড়া আর কোনো কিছু নেই,
1: তেমন তেমন কিছু নাই।
0: নাই।
1: আচ্ছা, তো দেখলাম তো আপনার ক্ষেতের সামনেই একটা দেখলাম, একটা গড় দেখলাম। এইখানে আপনার কতখানি জায়গার মধ্যে রাবার চাষ করবেন?
0: আছে এখানে পাঁচ খানের মতন,
1: পাঁচ খানের মতন। তো আপনার কি ইয়ে নেই মানে প্রোডাকশন ওর নেই?
0: হ্যাঁ, মোটামুটি প্রোডাকশন ওর হয়, প্রোডাকশন হয়।
1: আর এই সে রাবার গাছে আপনার কতটা রাবার গাছ আছে? রাবারের সংখ্যা
0: সংখ্যা তো
1: চারশো গাছ না আরো বেশি হইব
0: এরকমই। হ্যাঁ, ধরো একটু বেশি হইতে পারে।
1: কতখানি জায়গার মধ্যে করছেন?
0: হয়তো পাঁচ খানি,
1: পাঁচ খানি জায়গার মধ্যে করছেন। দূরত্বে লাগাইছেন
0: হয়তো আমরা লাগাইছি ধরো আট হাত দূর দূর
1: ধরে লাগাইছেন। তো আপনি লাগানির কতদিন পর থেকে আপনি ইয়ে করছেন মানে ফসলটা মানে ল্যাটেক্স বার করতে
0: পারছেন? তখন পাঁচ বছর,
1: পাঁচ বছর,
0: পাঁচ বছর।
1: আচ্ছা, তো এই যে গাছ করতে গিয়ে রাবার যে গাছ আপনারা যা করছেন এটা তো সারটা দিতে লাগছেনি?
0: হ্যাঁ, সার কিছু দেওয়া লাগে
1: মানে প্রথম অবস্থায়
0: প্রথম গর্তের মধ্যে দেওয়া লাগে,
1: গর্তের মধ্যে দেওয়া লাগে। আমার মনে হয় উলির ওষুধ,
0: উলির ওষুধেই বেশিরভাগ, তো উলিরই
1: বেশিরভাগই উলির ওষুধ দেওয়া লাগে। তো এই যে আপনারা যে এটার যে চাষ করবা, এইটার চাষ করে আপনার পরিবেশের পরিবেশটা নষ্ট করেন না? রাবার গাছে তো পরিবেশ নষ্ট হয়, কিন্তু
0: নষ্ট তো হয় কিন্তু না করিয়া তো পারা যেতেছে না।
1: তো এখন তো আর নতুন করে আর রাবার গাছ কেউ লাগায়নি?
0: এখন তো লাগাই লাগাই
1: লাগাইতে লাগাইতে
0: অন্যান্য সাইডে দেখছি লাগার
1: লাগার ওখানে নতুন করে লাগানো। আপনার এই যে যে গাছ হয়েছে আপনি আর কত বছর পর্যন্ত এই গাছ থেকে আপনি ল্যাটেক্স আপনি সংগ্রহ করতে পারবা?
0: এটা খুব সম্ভবত ত্রিশ বছর পর্যন্ত ইয়ে করা যাব,
1: করা যাইব। এরপরে কি আবার নতুন আবার নতুন করে গাছ লাগাইতে
0: লাগাইতে?
1: আচ্ছা, এই যে আপনারা যে যে রসটা যেটা লেটারটা যেটা সংগ্রহ করুন, তো এই এই খাস করতে গিয়ে আপনি কোনো কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন?
0: হ্যাঁ, প্রশিক্ষণ নেওয়া হয়েছিল, প্রশিক্ষণ দিয়েছিল।
1: এটা কি সরকারিভাবে?
0: সরকার সরকারিভাবে,
1: সরকারিভাবে প্রশিক্ষণ আপনি দিয়েছিলেন? আচ্ছা, তো এইটা এটা বাগান করতে গিয়ে কিন্তু আপনার কোনো সাহায্য সুবিধা পাইছিলেন? আর্থিক কোনো সাহায্য পাইছিলেন?
0: হ্যাঁ, আগে পাইছিলাম, কিছুটা পাইছিলাম,
1: পাইছিলাম। আচ্ছা, এখন আর পাইন না বোধহয়?
0: না, এখন আর না।
1: এখন তো আপনার যেহেতু আপনার এটা উৎপাদন শুরু হয়েছে, আচ্ছা, ওইটার লেগে হয়তো কিবা দেয় না?
0: দেয় না।
1: তো মোটামুটি আপনি বছরে আপনি কতটুকু গিয়ে বিক্রি করতে পারেন?
0: মোটামুটি একটা আন্দাজ মাপে বিক্রি করা যায়।
1: মানে আপনার তো এটা আনলা, ল্যাটেস্টটা সংগ্রহ করলা, এরপরে আপনারা এটা কেমিক্যাল মিশাইয়া আপনারা শীত
0: তৈরি করলেন,
1: এই শীতটাই বুঝে আপনারা বিক্রি করলেন?
0: ওই শীতটাই, শুকাইয়া টুকাইয়া ভালো করে তারপরে দিয়ে বিক্রি।
1: এটা কি এটা একটা ঠিকনেস আছে নি মানে কতটুকু হইতে লাগবো?
0: হ্যাঁ, ঠিকনেস আছে।
1: মানে এখানে ব্যবসায়ী আছে?
0: আচ্ছা,
1: তো এটা কিরকম আপনারা বিক্রি করেন? এটা
0: ঠিক থাকে না।

0: কোন সময় আপ ডাউন করে,
1: মানে ওইগুলো আপনারা এটা কেজি হিসেবে বিক্রি করেন?
0: হ্যাঁ কেজি হিসাবে,
1: না একটা শীট হিসাবে,
0: না কেজি হিসাবে,
1: কেজি হিসাবে আপনারা বিক্রি করেন? আচ্ছা আচ্ছা, তো মোটামুটি জানতে চাইলাম আর যে এই রাবার চাষ করায় আপনার কিরকমের ইনকাম হইতেছে?
0: মোটামুটি একটা
1: বছরে কিরকম হইতেছে?
0: আইতাছে মোটামুটি, খারাপ হইতেছে না।
1: বছরে আপনারা কতবার বিক্রি করতে পারেন?
0: বছরে এইটা তো একবারই বিক্রি করেন যায়,
1: একবারই বিক্রি করা যায়নি,
0: একবারও বা কম কম কম কম করে বিক্রি করে কোথাও গিয়ে গেলাম।
1: আচ্ছা আচ্ছা, মানে এই যে লেটেস্টটা যে আপনাদের তোলা যায় শুরু যে করবেন, তো একটা গাছ থেকে কতবার পরপর আপনারা তুলবেন?
0: এটা একদিন পরপর,
1: ও একদিন পরপর, এবং এগুলো তো সবগুলো জমাইন, জমাইয়ার পরে আপনারা সিটটা তৈরি
0: করে,
1: সিট তৈরি করে। তো এই যে মেশিন যেটা, এই মেশিন কিন্তু আপনারা নিজেরাই কিনছেন?
0: হ্যাঁ নিজেরাই কিনছি, এর থেকে এটা কেরালা না কিতা কয়,
1: হ্যাঁ
0: এখান থেকে।
1: তো এখানে এখান থেকে গিয়া কিনছেন? না
0: না না, এখানে আগরতলা,
1: মানে আগরতলার থেকে
0: তারা ইয়ে আছে তো।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এখন কিন্তু আর কেরলে কিন্তু নতুন করে কিন্তু রাবার চাষ হয় না, যেটা আমরা কেরল থেকে আইছি। যাই হোক, আপনার লগে অনেকক্ষণ আলাপ আলোচনা করলাম, আপনার ক্ষেত কৃষি সম্পর্ক জানলাম, এদিকে আপনার রাবার ক্ষেত করছেন, রাবার চাষও কররা, এটা সম্পর্কেও আমরা একটু জানলাম। যাই হোক, আপনার এটা যাতে আরো উত্তর উত্তর শ্রীবৃদ্ধি ঘটে আমরা এটা চাইবো। নমস্কার দাদা।
0: নমস্কার।
2: আগামী 7ই জুন সকাল 8:30 পর্যন্ত আবহাওয়া আংশিক মেঘলা এবং 2-1 জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দিনে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 34-35 ডিগ্রি এবং 25-26 ডিগ্রি পর্যন্ত উঠানামা করতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ দিক থেকিয়া গড়ে ঘন্টায় সর্বোচ্চ 6 কিলোমিটার বেগে বইয়া যাওয়ার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 95% এবং 50% থাকতে পারে। এই পরিস্থিতিতে আমরার করণীয় কাজ, অতিরিক্ত গরম আবহাওয়া গাছের শালক সংশ্লেষ প্রক্রিয়াকে প্রভাবিত করে বৃদ্ধি ব্যাহত করে। অধিক আর্দ্রতা পাউডারি মিলডিও, রাস্ট এবং ব্লাইটের মতো ছত্রাকজনিত রোগের অনুকূল পরিস্থিতি তৈরি করে। জাপপোকা এবং সাদা মাছির মতো কীটপতঙ্গ আর্দ্র জলবায়ুতে বংশবৃদ্ধি করতে পারে। অতিরিক্ত গরম ফুলের বিকাশ এবং পরাগায়নকে প্রভাবিত করতে পারে, যার ফলে বিশেষ করিয়া শাকসবজিতে ফল ও বীজের উৎপাদন কমিয়া যাওয়ার সম্ভাবনা। গরম আর্দ্র আবহাওয়া গবাদি প্রাণীর অস্বস্তির কারণ হইতে পারে, যার ফলে খাদ্যগ্রহণ বৃদ্ধির হার, দুধ উৎপাদন, প্রজনন ক্ষমতা, সার্বিক কর্মক্ষমতা কমি যাইতে গিয়া পারে। অতিরিক্ত গরম আবহাওয়ায় ডিম উৎপাদন এবং ডিমের গুণমানও কমতে পারে। বিগত কয়েকদিন ধরিয়া বৃষ্টিপাত না থাকার কারণে জমির অবস্থা, বিশেষ করিয়া জমির তসের পরিমাণ স্বাভাবিক হইয়া আইছে। তবে গরম এবং আর্দ্র আবহাওয়ার সম্ভাবনা থাকায় জমি যাতে দ্রুত তস না হারায় এল্লাগিয়া মালচিংয়ের ব্যবস্থা করা দরকার। গরম আবহাওয়ায় গবাদি প্রাণীর গোয়ালে বান্দিয়া রাখাই বালা। গরম এবং আর্দ্র আবহাওয়া গবাদি প্রাণীর লাগিয়া অস্বস্তির কারণ। আমরা লক্ষ্য করি আপনারা অনেকেই গবাদি পশু ছাড়ি দেন, তারা গাছের নিচে আশ্রয় নেয়। আবার কেউ কেউ সেই গবাদি পশুরে ঠাঁটা রৈদর মাঝে ডিগরা দিয়া রাখি দেন, গরুয়ে আশপাশ করে এবং ছুটাছুটি অনেক সময় করতে থাকে একটু ছায়ার লাগিয়া। এই কাজ আপনি করবানা, গোয়ালে স্বাভাবিক বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হইব, পরিষ্কার জল খাইতে দেওয়া লাগবে।

গাছের সঠিক দূরত্ব রাখতেইব। এক জায়গায় দুই তাকিয়া তিনটার বেশি সারা লাগানির প্রয়োজন নাই। মে মাস তাকিয়া আগস্ট মাস লেবু জাতীয় গাছের কাটিং লাগানির সবচেয়ে উপযুক্ত সময়। বৃষ্টি মরশুম শুরু হওয়ার আগে যে সমস্ত জমিতে লেবু জাতীয় গাছ লাগানি হইব, আপনারা এই জায়গার মাঝে 0.5 বর্গমিটার গর্ত 3 মিটার ব্যবধানে করিয়া নিতে পারেন। চারা লাগানির আগে মাটি এবং সার সমানুপাতে মিশাইয়া কিছুদিন রাখিয়া দিতে হইব। এই সময় মুরগির রানী ক্ষেত রোগের টিকাকরণ একান্ত প্রয়োজন। তবে এই টিকাকরণ অবশ্যই প্রাণী চিকিৎসকের উপস্থিতিতে আপনারা করাইবা। বর্তমান আবহাওয়ায় মুরগির দেহে বিভিন্ন রকমের ভাইরাস জনিত রোগের প্রকোপ দেখা দিতে পারে। মুরগির ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেইব, টাটকা এবং পরিষ্কার খাবার খাইতে দিতেইব। বর্তমান আবহাওয়ায় শুকরের দেহে ব্যাকটেরিয়া জনিত ডায়রিয়ার প্রকোপ দেখা দিতে পারে। তাপমাত্রার ও খাদ্যের হঠাৎ পরিবর্তন এই রোগের লাগিয়া অনেকটাই দায়ী। প্রাণী চিকিৎসকের পরামর্শ মতো ঔষধ খাইতে দেওয়া প্রয়োজন। সবার প্রতি অনুরোধ, আপনারা বা আমরা যারা সকাল সন্ধ্যা জমির মধ্যে কাজ করিয়ার, খেয়াল রাখবা রৌদ্র ওঠার আগে যতটুক ফারা যায় কাজ করিয়া নেওয়ার লাগিয়া। দুপুরের রৌদ্রে কোন অবস্থাতে নিজে মাঠের মধ্যে কাজ করবা না, ছায়ের মধ্যে যে কাজগুলি করা যায় এই কাজ আপনারা করবা। রৌদ্র যখন একটু জিম হাইব, এরপরে গিয়া মাঠে আমরা কাজ করতাম পারব। যারা আউশ ধান লাগাইবা মনস্থ করছেন, আপনারা কিন্তু অবশ্যই এসআরআই পদ্ধতিতে যদি করেন তাইলে অনেকটাই লাভের সম্ভাবনা আছে। অনেক জায়গাত লাগানি শেষ, কারণ ওই জায়গার আউশ তুলিয়া তারা রবি মরশুমের বিভিন্ন ফসল চাষের লাগিয়া জমি তৈরি করবা। সঙ্গে রবি মরশুমের ফসল যাতে আগুয়ান তারা বাজার নিতে পারেন, এর লাগিয়া তারা ওখানে আউশ ধান লাগাই লিছেন। খেয়াল রাখবা আপনার গবাদি প্রাণীর দিকে এবং খেয়াল রাখবা আপনার বাড়ির সবার দিকে। প্রয়োজন ছাড়া প্রখর রৌদ্রের মধ্যে বাড়ির তাকিয়া বাইরই বানা কাজ ছাড়া। লক্ষ্য রাখবা পর্যাপ্ত পরিমাণে জল খাইতা, সঙ্গে লেবুর শরবত কিন্তু আপনারা পানীয় হিসাবে গ্রহণ করতে পারেন।

শুনলেন ঘর গৃহস্থির আসর। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টসে আকাশবাণী কৈলা শহর কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন কিষাণবাণী অনুষ্ঠান।

0: শুরু হচ্ছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক প্রযোজিত অনুষ্ঠান কিষাণ বাণী।
1: শুনো শুনো চাষি ভাই, শুনো দিয়া মন, শুনো শুনো চাষি ভাই,

0: প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার মাধ্যমে ছোট ও সীমান্ত কৃষকদের ভবিষ্যৎ হবে সুরক্ষিত।
1: আর 60 বছর বয়স থেকে মাসে 3,000 টাকার পেনশন হবে সুনিশ্চিত।
0: প্রতি মাসে 55 থেকে 200 টাকার কিস্তি দিয়ে প্রবেশ করতে পারে 18 থেকে 40 বছরের কৃষক।
1: এই অংশীদারিত্বের যোজনায় সরকার দেবে সমান অংশ।
0: সকল কৃষক ভাই বোনেরা এই যোজনার লাভ গ্রহণ করার জন্য জনসেবা কেন্দ্রে যান
1: আর বিনামূল্যে নিজের পঞ্জীকরণ করান।
0: প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা অন্নদাতার পরিশ্রমের সম্বল, পেনশন দ্বারা সুরক্ষিত তাদের ঘর। কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: অন্নদাতা কিষাণ কি খুশহালি আর উনকি আয় মে বড়োতরি কে লিয়ে ভারত সরকার লগাতার প্রয়াসরত হ্যায়। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি কে দূরদর্শী নেতৃত্ব মে পিছলে 7 বর্ষো মে

0: নমস্কার, আজ আমরা আসর শুরু করি। আর তে আসরে আইসন একজন দাদাবাবু। দাদাবাবু নমস্কার।
1: নমস্কার।
0: তো আপনার পরিচয় হাম দিলে।
1: আমার হচ্ছে পুনম ভট্টাচার্য, আমি গ্রহণশীল সংস্থায় একজন কৃষিবিদ হিসাবে কাজ করছি।
0: আচ্ছা, আজ কি তা আলোচনা হর দাদাবাবু?
1: আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে ভাবছি আমি, সেটা হচ্ছে কফি নিয়ে।
0: আচ্ছা,
1: তো কফি দেখুন, আমরা সবাই কম বেশি কফি খাই এবং আমাদের ত্রিপুরা রাজ্যে কিছুদিন ধরে কফি চাষ হচ্ছে খুব ভালোভাবে। তো সেটাকে আরেকটু বিস্তৃত করা, বা যাতে আমাদের যারা কৃষক বন্ধুরা আছেন ওনারা যাতে আরো কফি চাষের সাথে একটু যুক্ত হতে পারে।
0: সাল লগে যে খাই ওটা কফির কথা কইরা নি না, যেটা আমরা রান্দিয়া যে খাই ওটা কফির কথা কইরা।
1: একদম ঠিক, চার মতো আমরা যেটা পান করি আর কি কফি। তো চা প্রধানত আমরা আমাদের অঞ্চলে সবাই মোটামুটি জানা, আমরা জানি চা বাগান আমাদের আশেপাশে অনেক আছে। তদনুরূপ কিন্তু আমাদের পাশে কফি বাগানও আছে। তো আমাদের ঊনকোটি জেলায় বিভিন্ন যে ছয়লাপি, তারপর নুনছড়া, দেওড়াছড়া, এইসব গ্রামে, তারপর হচ্ছে পেশাতল দিকে কিছুটা অংশে কিন্তু খুব ভালো কফি চাষ হচ্ছে এবং ত্রিপুরার কফির কোয়ালিটিও কিন্তু অনেক ভালো, সমাদৃত হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ত্রিপুরার কফি। তো আপনারা যারা বিশেষ করে টিলা অঞ্চলে বা হালকা, আমাদের এখানে তো বড় পাহাড় বলতে কিছু না, মোটামুটি টিলা অঞ্চল যেগুলো আছে সেইখানে কিন্তু আমরা কফি চাষ করতে পারি। তো
0: আচ্ছা, তো এই কফি চাষ করতে পারি ও কথা শুনলাম, কিন্তু আগের তো নে ও কফি চাষ কিন্তু আমরা এখানে ওইয়া আননি না, ওখন কৃষক দাদারা হর্তা নতুন ওরিয়া শুরু হর্তা কোনটার কথা কইরা?
1: আচ্ছা, তো এইটা বলতে গেলে দেখুন, কফির ফসল ধরতে গেলে মোটামুটি 4 বছরের মতো সময় লাগে। তো আমাদের ভারতে

মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের আন্ডারে একটা ডিপার্টমেন্ট আছে, কফি বোর্ড। তো কফি বোর্ড বিগত দিনে ত্রিপুরা রাজ্যে কফি চাষের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিলেন, তার মধ্যে বিশেষ করে আমাদের দক্ষিণ জেলায়, তারপর হচ্ছে বর্তমান গোমতী জেলা, এইসব অঞ্চলে কিন্তু কফি

0: কোনটার কথা কইরা?
1: আচ্ছা, তো এটা বলতে গেলে দেখুন, কফির ফসল ধরতে গেলে মোটামুটি 4 বছরের মতো সময় লাগে। তো আমাদের ভারতে একটা মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের আন্ডারে একটা ডিপার্টমেন্ট আছে, কফি বোর্ড। তো কফি বোর্ড বিগত দিনে ত্রিপুরা রাজ্যে কফি চাষের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিলেন, তার মধ্যে বিশেষ করে আমাদের দক্ষিণ জেলায়, তারপর হচ্ছে বর্তমান গোমতী জেলা, এইসব অঞ্চলে কিন্তু কফি চাষ শুরু হয়েছিল। এবং আমাদের উত্তর ত্রিপুরাতে জাম্পু হিলসেও কিন্তু অনেকদিন আগে থেকেই কফি চাষ শুরু হয়েছিল। কিন্তু মাঝে কি হলো, দেখা যায় যে কফির ফসল আসতে 4 বছর সময় লাগে। তো আমাদের অনেক কৃষক বন্ধু আছেন, ভাবলেন 4 বছর অপেক্ষা করবো, আমরা গাছগুলো কেটে দিই। তো সেই করে করে কিন্তু কফির যে উৎপাদন দিন দিন আমাদের কিন্তু কমেছিল। কিন্তু বিগত 3-4 বছর ধরে কফি বোর্ড আমাদের ঊনকোটি জেলার কুমারঘাটে একটা অফিস করেছেন এবং ওনারা অ্যাক্টিভলি বিভিন্ন জায়গাতে বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছেন, এবং বিশেষ করে আমাদের যে পার্বত্য অঞ্চল এই জেলার, সেই সব অঞ্চলে কিন্তু কফি চাষ শুরু হয়েছে এবং বাগান আছে, ফসল উৎপাদনও শুরু হয়েছে।
0: আচ্ছা, কৃষক ভাইরা কিলা শুরু করবা?
1: তো আপনারা যারা নতুন করে ভাবছেন কফি চাষ শুরু করবো বা এই ধরনের যদি আপনারা করতে ইচ্ছুক থাকেন, তাহলে যে প্রয়োজনীয় চারা বা এইসবের জন্য কিন্তু আপনারা কফি বোর্ডের সাথে যোগাযোগ করতে পারেন। তারপরেও আমি আপনাদের বলে রাখছি যে কিভাবে এগুলো করতে হবে। আমাদের যে ক্লাইমেট বা জলবায়ুর যেটা প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের এই অঞ্চলে যে জলবায়ুটা আছে সামান্য আর্দ্র জলবায়ু এবং উষ্ণ। উষ্ণ খুব একটা বেশি উষ্ণ না, মোটামুটি নাতিশীতোষ্ণ অঞ্চল এবং আর্দ্রতাও আছে আমাদের আবহাওয়াতে। তো এই অঞ্চলগুলো হচ্ছে আমাদের কফি চাষের জন্য খুব উপযুক্ত, যেখানে মোটামুটি আমরা 20-30 ডিগ্রি পর্যন্ত সেন্টিগ্রেড তাপমাত্রা আমাদের এখানে থাকে। তো এই জায়গাতে আমরা কফি চাষ করতে পারি। আর বৃষ্টিপাতেরও প্রয়োজন আছে, হালকা বৃষ্টিপাত। আমাদের কফিতে কিন্তু আলাদাভাবে আমাদের এখন পর্যন্ত যা চাষ হচ্ছে, কোনো ধরনের যে জলসেচের ব্যবস্থা করতে হয় না। মোটামুটি 150-250 mm যে আমাদের সেন্টিমিটার বৃষ্টিপাত হয় আমাদের এলাকায়, তো এটা কিন্তু কফি চাষের জন্য উপযুক্ত। তো আমরা এই অঞ্চলে কফি করতে পারি। মাটির ক্ষেত্রে আমরা বলবো যে আমাদের দোআঁশ মাটি যেটা আমাদের এখানে পাওয়া যায়, সেটাই কফি চাষের জন্য উপযুক্ত। যারা পাহাড়ে করছেন, আমি বলতে পারি যে আপনারা কি সার প্রয়োগ করতে পারেন। খুব স্বল্প মাত্রায় কিন্তু সারা বছরই কিছু সার দিতে হয়, সেটা না হয় আমি পরে বলছি, কিন্তু আমি প্রথমেই বলছি আপনাদের কাছে অনুরোধ, যারা কফি চাষ করবেন, আপনারা অর্গানিকভাবে করুন, বা আমরা যেটা জৈব চাষ পদ্ধতি সেইভাবে কফি চাষ করতে পারি। কারণ সেই ক্ষেত্রে আমাদের কিন্তু আলাদা কোনো সার দিতে হবে না, কারণ আমাদের এই যে অঞ্চলে কফি হচ্ছে সেটা কিন্তু কোনো সার ছাড়াই হচ্ছে। এবং যেহেতু আমরা সার ছাড়া উৎপাদন করতে পারছি, তার ফলে কিন্তু আমাদের কফির যে ভ্যালু বা কফির যে দামটা আছে সেটা কিন্তু বাজারে অনেকটাই বেশি, যেটা সাধারণত কফি আমরা পাই সেটা থেকে আমরা যদি অর্গানিক ভাবে চাষ করতে পারি। ধরুন আপনারা কোনো গ্রুপের মাধ্যমে করলেন বা কোনো সংস্থার মাধ্যমে করলেন, FPO-র মাধ্যমে করলেন, সেটা আপনারা যেটা অর্গানিক সার্টিফিকেট হয় সেটা তৈরি করতে পারেন, এবং তার মাধ্যমে যদি আমরা কফিটাকে বিক্রি করি, সেটা কিন্তু আলাদা একটা দাম আমরা বাজারে পেতে পারি।
0: এই কফি চাষটা কি তার সমতল জায়গাত ভালো হইব না টিলা জায়গার মধ্যে খুব ভালো হইব?
1: আচ্ছা, তো দেখুন, কফি সমতলে করা যায় না সেটা না, সমতলও গাছ হয়, কিন্তু কফি টিলা অঞ্চলেই মোটামুটি ভালো হয়। কফির প্রধানত আমরা জাত যে বোঝায়, কফি দুই ধরনের কফি হয়, একটা হচ্ছে এরাবিকা কফি এবং একটা হচ্ছে রোবাস্তা কফি। তো এরাবিকা যে কফিটা আছে সেটা মোটামুটি আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে 800-900 মিটার উচ্চতা যুক্ত জায়গাতে হয়, মানে একটু পাহাড় অঞ্চলে, সেটা করার মতো উপযুক্ত জায়গা আমাদের ত্রিপুরা রাজ্যে মানে শুধুমাত্র জম্পুই হিলসেই আছে। জম্পুই হিলের যে উচ্চতা আছে তা এরাবিকা কফি চাষের জন্য উপযুক্ত। আর রোবস্তা জাতের যেটা কফি সেটা কিন্তু আমাদের প্লেন ল্যান্ডে হয়। তো আমরা আমাদের আশেপাশের যে পাহাড়গুলো আছে, ঊনকোটি হোক বা বিভিন্ন ধরুন পেচারথল বা ওইসব অঞ্চলে যেসব পাহাড়গুলো আছে, সেইগুলো কিন্তু প্রায় সমতল, একটু টিলাভূমির মতো। তো এই অঞ্চলে কিন্তু আমরা রোবস্তা কফিটা করতে পারবো এবং সেটা সমতলে করা যায়। তবে টেস্টের ক্ষেত্রে বা স্বাদের ক্ষেত্রে এরাবিকা কফিটা রোবাস্তা থেকে একটু বেশি স্বাদ হয়, এবং সেটার যে কফির যে বীজটা হয় বা যেটা থেকে আমরা কফি সংগ্রহ করি, সেই

0: দানাটা কিন্তু একটু বড় হয় এরাবিকা কফির ক্ষেত্রে। তো যাই হোক, আমাদের এখানে যা এলাকা আছে সেখানে আমরা যে রূপ কফি চাষ করার প্রয়োজন সেটাই করতে পারবো। তো এটার একটা সুবিধা আছে আমাদের, কারণ হচ্ছে যখন আমরা কোনো কফির প্যাকেট বাজার থেকে আনি কিনে, সেটা কিন্তু কফি কোনো এক ধরনের কফি থাকে না, এরাবিকা এবং রোবাস্তা দুটোর ব্লেন্ড হয়ে আসে। তো এইটার উপরে কিন্তু মানে কফির যে বিভিন্ন জাতের কফি হয়, বিভিন্ন কফির হালকা আলাদা মতো টেস্ট হয়, তো সেটার মাত্রার উপর ভিত্তি করে কিন্তু টেস্টটা আলাদা হয়। তো আমরা যেহেতু আমরা এই ত্রিপুরা রাজ্যে রোবাস্তা এবং এরাবিকা দুটোই করতে পারছি, তার মানে আমরা কিন্তু দুটো কফি একসাথে মিক্স করে কিন্তু আমরা যে ব্র্যান্ড তৈরি সেটা আমরা করতে পারবো এখান থেকে।
1: আচ্ছা, ও কফি বানানি তা আমরা আবার মেশিন মেশিন দরকার নানি?
0: হ্যাঁ, কফি বানানোর মেশিন দরকার, কিন্তু দেখুন কফির

山，我在我心红中把他的地里呀，朋友。

সে দু তিন গান্দার আছি অতি নীল।

এতক্ষণ শুনছিলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং পরে স্থানীয় ককবরক বাংলা সংবাদ শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আহমেদাবাদে বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপের সূচনা করেছেন। বলেছেন, যোগব্যায়াম মানব জাতির প্রতি ভারতের এক চিরন্তন উপহার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন যে নরেন্দ্র মোদী সরকার উত্তর পূর্ব ভারতের হিংসা অশান্তির যুগের অবসান ঘটিয়েছে। সেনাবাহিনীর কাজের গতি ও দক্ষতা বাড়াতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেনা কমান্ডার এবং ফিল্ড কমান্ডারদের আর্থিক খরচের ঊর্ধ্বসীমা দ্বিগুণ করার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা চালু করার লক্ষ্যে আজ একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্রীয় সরকারের সাগরমালা প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ কেরলমে প্রবেশ করেছে। অনূর্ধ্ব ১৮ পুরুষ এশিয়া কাপ হকি প্রতিযোগিতার সেমিফাইনালে আগামীকাল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, যোগব্যায়াম বা যোগ হল মানব জাতির প্রতি ভারতের এক চিরন্তন উপহার। আহমেদাবাদের একা আরেনায় আয়োজিত প্রথম ওয়ার্ল্ড যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যোগ মানুষের মন শরীর ও আত্মাকে একসূত্রে বেঁধে সুস্থ আরও শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে অনুপ্রাণিত করে।
1: इस चैंपियनशिप के माध्यम से योगासन को एक कॉम्पिटिटिव स्पोर्ट्स के रूप में नई पहचान मिलेगी। मुझे विश्वास है कि भविष्य में योगासन भी अंतर्राष्ट्रीय खेलकूद में अपनी जगह बनाएगा, चाहे ओलंपिक्स हो या मल्टी स्पोर्ट्स इवेंट्स हो। और निश्चित तौर से इसमें अहमदाबाद में होने जा रही इस पहली वर्ल्ड योगासन চ্যাম্পিয়নশিপ কি বহুত বড় ভূমিকা হোগি।
0: বিশ্বজুড়ে যোগপ্রেমী এবং ক্রীড়াবিদরা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। পাঁচ দিনের এই প্রতিযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্র সহ ৬০টি দেশ থেকে ৪০০রও বেশি অংশগ্রহণকারী অংশ নেবেন। বিশ্ব যোগাসনের এই অনুষ্ঠানের লক্ষ্য সারা বিশ্বে যোগ ও সুস্থতা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বিশ্বব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় যোগকে অন্তর্ভুক্ত করার পথ প্রশস্ত করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ আজ নতুন দিল্লিতে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বৈঠকে দুই নেতা ভারত ও ভেনেজুয়েলার দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক খতিয়ে দেখেন। জ্বালানি বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য পরিষেবা এবং গাড়ি শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকের পর সাংবাদিকদের কাছে বিদেশ মন্ত্রকের সচিব পূর্ব রুদ্রেন্দ্র ট্যান্ডেন জানান, বিশ্বের অন্যতম বৃহত্তম খনিজ তেলের ভাণ্ডার রয়েছে ভেনেজুয়েলাতে। বর্তমানে দেশটির জ্বালানি ক্ষেত্রে বড় সড় বদল আসছে, তাই আজকের আলোচনায় দুই দেশের মধ্যে মজবুত জ্বালানি চুক্তির উপর সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে।
2: Venezuela is possesses one of the largest oil reserves in the world. The Indian economy is a large and growing consumer of oil. Thus, in the energy sector, we see a perfect complementarity. In fact, in our spot purchases, Venezuela has already emerged as the third largest supplier this month. So quite naturally, today's discussions focused on forging an energy partnership.
0: পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন যে দেশে পেট্রোল, ডিজেল, এলপিজি এবং প্রাকৃতিক গ্যাসের পর্যাপ্ত মজুত রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, দেশের কোথাও কোনো এলপিজি ডিস্ট্রিবিউটর বা এজেন্সিতে গ্যাসের ঘাটতির খবর পাওয়া যায়নি।
3: Despite the ongoing situation in West Asia, supplies of crude oil, LPG, natural gas remain stable and adequate stocks of petrol, diesel, LPG

0: are available in the country. Our refineries are operating at optimum level. As far as domestic cooking LPG gas is concerned, no dry out has been reported on the LPG distributorships. Around 99% of the bookings are now online.
1: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন, নরেন্দ্র মোদীর সরকার উত্তর পূর্ব ভারতের হিংসা ও অশান্তি যুগের অবসান ঘটিয়েছে। উত্তর পূর্বাঞ্চলীয় পরিষদ এনইসির 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেওয়ার পর এক্সট্যান্ডেলে এক পোস্টে শ্রী শাহ একথা বলেন। তিনি বলেন, এই কাউন্সিল এখন উত্তর পূর্ব অঞ্চলের কৌশলগত উন্নয়নের পাশাপাশি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, শক্তিশালী এবং আরও সমৃদ্ধ উত্তর পূর্ব ভারত গড়ে তোলার লক্ষ্যে সমস্ত নেতাই আজ একজোট হয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে ব্রিটেনের বিদেশমন্ত্রী ইভেট কুভারের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। তিনি বলেন, ভারত ও ব্রিটেন ভবিষ্যৎমুখী এবং পারস্পরিক লাভজনক এক নতুন অংশীদারিত্ব গড়ে তোলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। ডক্টর জয়শঙ্কর জানান, এই বৈঠকটি মূলত ভারত ব্রিটেন ভিশন 2035 এর পাঁচটি

0: সঙ্গে এক বৈঠকে মিলিত হন। তিনি বলেন, ভারত ও ব্রিটেন ভবিষ্যৎমুখী এবং পারস্পরিক লাভজনক এক নতুন অংশীদারিত্ব গড়ে তোলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। ডক্টর জয়শঙ্কর জানান, এই বৈঠকটি মূলত ভারত ব্রিটেন ভিশন 2035 এর পাঁচটি মূল স্তম্ভ নিয়ে আলোচনা করার বড় সুযোগ। তিনি আরো বলেন, দুই দেশের এই বৈঠকে ভারত ও ব্রিটেনের সর্বাত্মক অগ্রগতি খতিয়ে দেখা হয়েছে। সেনাবাহিনীর কাজের গতি ও দক্ষতা বাড়াতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেনা কমান্ডার ও ফিল্ড কমান্ডারদের আর্থিক খরচের ঊর্ধ্বসীমা দ্বিগুণ করার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। এর পাশাপাশি চিকিৎসা এবং অন্যান্য প্রকল্প সহ প্রতিরক্ষা পরিষেবাগুলি সংশোধিত আর্থিক ক্ষমতা হস্তান্তরের নির্দেশিকাও প্রকাশ করেছেন তিনি। নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, অজীবাশ্ম জ্বালানি বা পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ভারত অসাধারণ সাফল্য পেয়েছে। বিশ্বের অন্যতম শীর্ষ উৎপাদক দেশ হিসেবেও আত্মপ্রকাশ করেছে ভারত। পিএম সূর্যঘর মুক্ত বিজলি যোজনা দুবছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
1: The 2.65 gigawatt was the total installed capacity in India. Now it is 150 plus gigawatt as far as solar alone I am speaking. If at all I can speak about the non-fossil sources, it is 288 gigawatt, including wind, of course hydro, pump storage, all put together.
0: স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজি ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত 8:30 সঞ্চয়িতা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ বিধানসভায় ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা চালু করার লক্ষ্যে আজ একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লির সংসদ ভবনে সংসদ বিষয়ক মন্ত্রক এবং পশ্চিমবঙ্গ বিধানসভার মধ্যে এই সমঝোতা পত্র স্বাক্ষরিত হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু পশ্চিমবঙ্গ বিধানসভার এই অন্তর্ভুক্তিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছেন।
2: वेस्ट बंगाल लेजिस्लेटिव असेंबली आज नेवा में जुड़ना मैं मानता हूं कि ऐतिहासिक है। मैं वेस्ट बंगाल के माननीय स्पीकर रतिंद्र बोस जी को और उनके टीम को मैं बधाई देता हूं। नेशनल ई विधान एप्लीकेशन प्लेटफॉर्म में जुड़ने से अब पश्चिम बंगाल असेंबली और देश के जितना असेंबलीज है, जितना विधानसभाएं है, हमारा पार्लियामेंट, हम सब एक प्लेटफॉर्म में आ गए हैं।
0: ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় সরকারের সাগরমালা প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান, এই প্রকল্পের প্রথম পর্যায়ে রাজ্য অংশ না নেওয়ার ফলে একাধিক উন্নয়ন প্রকল্পের সুযোগ হাতছাড়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে যুক্ত হয়ে প্রায় 22,700 কোটি টাকার প্রকল্প প্রস্তাব তৈরি করা হবে।
3: মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অনুমোদনে সাগরমালা 2 আমাদের অনুমোদিত হয়েছে দেশে। সেখানে আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে 22,700 কোটি টাকা প্রপোজাল আমাদের 5 বছরের জন্য আমরা রেডি করব।
0: সংঘ লোকসেবা আয়োগ ইউপিএসসি পরীক্ষায় স্বচ্ছতা বাড়াতে এবং ভুয়ো পরীক্ষার্থী বা জালিয়াতি রুখতে একটি ফেস অথেন্টিকেশন প্রোটোকল তৈরি করেছে। কমিশন সম্প্রতি সিভিল সার্ভিসেস এবং ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষায় সফলভাবে এই ফেস অথেন্টিকেশন ব্যবস্থার প্রয়োগ করেছে। এই উদ্যোগ প্রসঙ্গে ইউপিএসসি চেয়ারম্যান ডক্টর অজয় কুমার বলেন, জালিয়াতি মুক্ত পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এটি কমিশনের নেওয়া একটি নতুন পদক্ষেপ। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ কেরালায় পৌঁছেছে বলে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD জানিয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মৌসুমী বায়ু 1 জুন কেরালায় পৌঁছানোর কথা ছিল, কিন্তু 3 দিন বিলম্বে ওই রাজ্যে আজ থেকেই মৌসুমি বৃষ্টিপাত শুরু হয়েছে। অনূর্ধ্ব 18 পুরুষ এশিয়া কাপ হকি প্রতিযোগিতার সেমিফাইনালে আগামীকাল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। জাপানের কাকামিগাহারা হকি স্টেডিয়ামে এই খেলা হবে। পুল এতে 9 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে শেষ করে শেষ চারে জায়গা করে নিয়েছে ভারত। জাকার্তা ইন্দোনেশিয়া ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের এম আর অর্জুন এবং হরিহরণ করুণন পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আজ এক হাড্ডাহাড্ডি ম্যাচে এই ভারতীয় জুটি মালয়েশিয়ার অ্যারন তাই এবং কাংখাই সিংকে পরাজিত করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আমেদাবাদে বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপের সূচনা করেছেন। বলেছেন, যোগব্যায়াম মানবজাতির প্রতি ভারতের এক চিরন্তন উপহার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন যে নরেন্দ্র

মোদী সরকার উত্তর পূর্ব ভারতের হিংসা ও অশান্তি যুগের অবসান ঘটিয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ কেরলামে প্রবেশ করেছে। খবর শেষ হলো।

আকাশবাণী আগরতলা কক্তমা পরিও সবিতা দেববর্মা তিনি কক্তমা বোবাগ রক্ষা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তিনি দিল্লি কতাল ভেনেজুয়েলা নিয়ে বার্তা মঞ্চের রাষ্ট্র বক্রক দেল রড্রিগেস বাই কক লাম সালাইমাও আচুক লাইখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাকা মোদী হাপাংনি চেতন বাই সালচি সালকা আমচায় তমহালো খানানি জরা পাই তাবু হামক্রাইনি কেন্দ্র অংলিবা চাখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নৌকা সামনে হাস্তে বেড়াইমাও ফাইখা হাস্তেওত সহক বার্ন সামুঙ্গ ফুনাঙ্গই তাং সামু বাংগ্রনা নিতাই ফুরংমুঙ্গ হামক্রাই খ্লাইনানি হাপাং কক রাজাকনে সাকা জনজাতি হামক্রাই মন্ত্রী বিকাশ দেববর্মা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তিনি দিল্লি কতাল ভেনেজুয়েলা নিয়ে বার্জা মাঞ্জেক রাষ্ট্র বক্রক দেল রড্রিগেস বাই ককলাম সালাইমাও আজুক লাখা ককলাম সালাইমাও খক থক বানিয়া রাং বক সিনলাইমং সাকহাম সেপ্তাই অটোমোবাইল খবই জুদা জুদা বাবায় চুবাচুনি লাম বাংরানা নাহারে ককলাম অংখা ককলাম সালাইমা ইয়াগুলো নাইখুংনি সালগা বেদেকনি তাঁকরা রুদ্রেন্ডু টেন্ডন সাকা হাকতনি কতর থক তংমা হাকতর ভেনেজুয়েলা বাই থক মাঞ্জু লাইমং হালকরা খ্লাইনানি সাকা ফান বক সিনকা খরক নই অজানি বিশিং আমচাইতাই হায়ুং বেরেমনি ককনতুই ব ককলাম অংখাতে গ্লোবাল সাউথনি বাগৈ বখাকনৈনি হালকনতাই ব কুথুক লাইনা ও ফানবক্সিনি কক অংখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাকা মোদী হাপাংনি চেতন বাই সালচি সালকা আমচায় তংহালক হামিয়ানি জরা পাই দাবু হামক্রাইনি কেন্দ্র অঙ্গিবা চাখা শিলং ফিল্ডস নি চিথাম সালচি সালকা পরিষদনি কুথুমলাইমাও মানজাগৈব সাকা এন ই সি টাবুক আমচাইনি হামক্রাইতাই লুকু রকনি খাকামা সুপুং নাও নাংমা বারজা ইয়াসাগি দঙ্গ সালচি সালকা আমচাই হামক্রাই মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সাকা সালচি সালকা আমচাই নতাইব ফানক্রাক্তাই হামক্রাই খ্লাইনাও বেবাক অজারক থানসাকে সামু তাঙ্গি দঙ্গ পান্ডামানজাখা মেঘালয়নি হাস্তেফা সি এইচ বিজয় শঙ্কর মঞ্জাগৈব সাকা এন ই সি টাবুক আমচাইনি হামক্রাইতাই লুকু রকনি খাকামা সুপুং নাও নাংমা বারজা ইয়াসাগি দঙ্গ সালচি সালকা আমচাই হামক্রাই মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সাকা সালচি সালকা আমচাই নতাইব ফানক্রাক্তাই হামক্রাই খ্লাইনাও বেবাক অজারক থানসাকে সামু তাঙ্গি দঙ্গ পান্ডামানজাখা মেঘালয়নি হাস্তেফা সি এইচ বিজয় শঙ্কর

kainiras tuyam gunang kutal ESI shakham no guno chengiruana sanjao montri bokrok domono shogima yagulo begbagai kop neishai chukuras nizirizak rangni hamkrai gunang tangbatang no chengiruana shakham birkung tanglai shu berakiri tangbekrep manjumung sheptai luku hamkrai rukzak no kobi juda juda babaya o tangbatang rok muktango sasarizagana Hasti auto show hookbar untotok, no shamungo funangai, tang shamung bang, renanitai furungungo, hamkrai klein and a hapankop, rezakani shaka, jonazati, hamkrai montri, because they were ma. Tini zirania, bakakse, chompok nogo, Nicola Bagan, Amcheo State, Sherry Culture Training Institute, Berei, Naye, Bo Okokno Shaka, Berein Mao, Jorao, Montri Motanita Bukni, Tong Halok, Tinangi. Untotok, Tai Hamkraini Juda Juda, Bukago Kurungzak, Adong Rok by Shubai Shukrubai Koklam Shalaka Agashwani Agartola Kendroni, Okoptuma, Kanaitong Bayo Agashwani Nikoptumani, update Manani Bagi login Clyde www.newsonair.com, News on AIR, App State Twitter by Facebook platform AIR News, Alerts to YouTube on ID News on AIR Official Abono Karibo Akashwani Agartala Kendroni Koktuma Update Manake Twitter Eva X Handelo Akashwani News Agartala Facebook AIR News Agartala the YouTube Akashwani News Agartala Naina Nangana আদাই মালমাতা হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস তিনি উনকোটি হাঙ্কার ফটিগ্রায় বিধানসভা কেন্দ্রনি জগন্নাথপুর তাই ফটিগ্রায় হাতি বেড়াই নাইখা বেড়াইমা জরা বিনি লগি তংখা ক্রংজাক আমসাইনি লুকু আদং হাফাংনি অফিসার তাই ইঞ্জিনিয়ারক বেড়াই নাইমা ও ইয়াগুলো মন্ত্রী মসাং দাস শাখা হাতিনো হামক্রাই কতাল শেপ বাই মানজুজাক লুকু হামক্রাই রিকজাক লাইটিশানো হাফাংনি বখাকতে শাকথার মুং নাহার জাক্ষা খনাহায়ুং তংখরশাল আবনরগৈ তিনি আগরতলানি হদা সংসানাই মথানি জোগালিমা বাই ওয়াক ফর ইয়র প্ল্যানেট তংখরন রময় নারকনানি বাগৈ হিমবত ক্লাইজাখা আগরতলা নুয়ুংমা লামপ্রানি সিমি চেঙ্গৈ জুদা জুদা লামাও হিমবত ক্লাইজাখা আগরতলা পুর নাইখরানি মেয়র দীপক মজুমদার শাখা আগরতলা আউলিন সরাই সরাই নাইথকতাই কতাল থাই সুনাম তিসানান নাহারাই পুর নাইখরাইনি হামক্রাই রেগজাক সামুং সাকথারাই তাংজাগৈ দঙ্গ তিনি পুর নাইখরাইনি চিদক নম্বর ওয়ার্ড বেড়াই নাইমা পাই ককতুমা থুমনাই রক্ন অ কক্ন শাখা ব শাখা আগরতলা আউলিনি জুদা জুদা লামা রেকঙ্গ টংমা আওয়াইমুং রক্ন দায়িতি নরি রেজাগন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন বাই নাইকলজাক ব্রিডক নেই।

0: पीएम सूर्य घर मुफ्त बिजली योजना का शुभारंभ किया जा रहा है। आप भी बेहद सरल प्रक्रिया द्वारा अपना रजिस्ट्रेशन करवाएं और 300 यूनिट मुफ्त बिजली हर महीने पाएं। सौर की शक्ति, बिजली बिल से मुक्ति। अधिक जानकारी के लिए pmsuryaghar.gov.in पर संपर्क करें। भारत सरकार द्वारा जनहित में जारी।
1: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার উত্তর পূর্বাঞ্চলে সহিংসতার যুগের অবসান ঘটিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
2: টুইটার বাই ফেসবুক প্ল্যাটফর্ম এআইআর নিউজ অ্যালার্টস ইউটিউব আইডি নিউজ অন এয়ার অফিসিয়াল আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র নিকক তোমা আপডেট মানাকে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলাতে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনা নাঙ্গানা। আদায় মালমাতা হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস তিনি উনকোটি হাঙ্কার ফতিগ্রায় বিধানসভা কেন্দ্র নিয়ে জগন্নাথপুর তাই ফটিগ্রায় হাতি বেড়াই নাইখ্যা বেড়াইমা জরাবিনি লগি টংখা ক্রংজাক আমসাইনি লুকু আদং হাফাংনি অফিসার তাই ইঞ্জিনিয়ারক বেড়াই নাইমা ও ইয়াগুলো মন্ত্রী মসাং দাস শাখা হাতিন হামক্রাই কতাল শেপ বাই মানজুজাক লুকু হামক্রাই রিকজাক লাইটিশান হাফাংনি বখাক্তে শাক্তার মুং নাহার জাক্ষা খনাহায়ুং তংখরশাল আপন রোগী তিনি আগরতলা নিয়ে হদা সংসানায় মথানি যোগালিমা বাই ওয়ার্ক ফর ইউর প্লানেট টংখর্ণ রমই নারকানি বাগৈ হিমবত ক্লাইজাখা আগরতলা নুয়ুংমা লামপ্রাণি সিমি চেঙ্গৈ জুদা জুদা লামাও হিমবত ক্লাইজাখা আগরতলা পুর নাইখরাইনি মেয়র দীপক মজুমদার শাখা আগরতলা আউলিন সরাই সরাই নাইধকতাই কতাল থাই সাম তিসানান নাহারৈ পুর নাইখরাইনি হামক্রাই রেগজাক সামুং শাকথারৈ তাংজাগৈ দঙ্গ তিনি পুর নাইখরাইনি চিদক নম্বর ওয়ার্ড বেড়াই নাইমা পাই ককতুমা থুমনাই রক্ন অকক্ন শাখা ব শাখা আগরতলা আউলিনি জুদা জুদা লামা রেখঙ্গ টংমা আওয়াইমুং রক্ন দায়টি নরে রেজাগন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন বাই নাইকলজাক ব্রিডকনে
1: মুখ্য সচিব জে কে সিনহা পুলিশ মহানির্দেশক অনুরাগ সহ ভারতীয় সেনাবাহিনী ও বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকগণ পুলিশ সদর দপ্তর জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী শাহ আগামীকাল সকালে উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজা দেবেন এরপর আগরতলায় পুরাতন রাজভবন প্রাঙ্গণে বিলাসবহুল পাঁচতারা হোটেল তাজ পুষ্পবন্ত প্যালেসের ভূমি পূজনে অংশ নেবেন দুপুরে লঙ্কামুড়া সীমান্ত চৌকি পরিদর্শন করবেন তিনি সেখানে বিএসএফের জওয়ানদের সঙ্গে আলোচনা করবেন এরপর তিনি শালবাগানে বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ারের সদর দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন বৈঠকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা মুখ্য সচিব পুলিশ মহানির্দেশক বিএসএফের আধিকারিকরা আইজি ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিত থাকার কথা রয়েছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাত শর্মা আজ জানিয়েছেন সারা দেশে পেট্রোল ডিজেল ও এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে তিনি বলেন গত তিন দিনে 1,50,00,000 এলপিজি সিলিন্ডার বুকিংয়ের মধ্যে 1,43,00,000 সিলিন্ডার সফলভাবে সরবরাহ করা হয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস আজ উনকোটি জেলার ফটিকরাই বিধানসভা কেন্দ্রের অধীন জগন্নাথপুর ও ফটিকরাই বাজার দুটি পরিদর্শন করেন সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি সরকারি আধিকারিক ও প্রকৌশলীরা পরিদর্শন শেষে মন্ত্রী শ্রী দাস জানান বাজারগুলোকে উন্নত আধুনিক ও জনবান্ধব করে তুলতে সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়েছে বাজারগুলিতে ক্রেতা বিক্রেতাদের সুবিধার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপর গুরুত্বারোপ করেন তিনি উদয়পুর মহকুমা শাসকের কার্যালয় প্রাঙ্গণে আজ প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার উপর এক মহড়া অনুষ্ঠিত হয় মহকুমা শাসক ত্রিদীপ সরকার জানিয়েছেন এই মহড়ায় ছিল এয়ার স্ট্রাইক ও বোমা বিস্ফোরণের কারণে বিপর্যয়ের পরিস্থিতি হলে কিভাবে দুর্গতদের উদ্ধার করা হবে সে বিষয়ে নানা প্রক্রিয়া প্রদর্শনের মাধ্যমে সচেতনতা গড়ে তোলা এই মহড়াতে আপদা মিত্র সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক দমকল স্বাস্থ্য বিদ্যুৎ আরক্ষা দপ্তরের কর্মীরা অংশ নিয়েছেন ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের 33তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ আগরতলায় সিআইটিইউর রাজ্য কার্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার শিবিরে 32 জন স্বেচ্ছায় রক্তদান করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার জানিয়েছেন আগরতলা শহরকে পরিচ্ছন্ন সুন্দর ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে পৌর নিগমের উন্নয়নমূলক কাজকর্ম জোর কদমে চলছে আজ পৌর নিগমের 16 নম্বর ওয়ার্ড পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এই কথা জানান তিনি জানান আগরতলা শহরের বিভিন্ন রাস্তার পাশে সব ধরনের বিজ্ঞাপন খুব শীঘ্র

সরিয়ে ফেলা হবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ দপ্তর কর্তৃক প্রদত্ত জাতীয় ই গভর্নেন্স পুরস্কার 2026 পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর আরডি ব্লকের অন্তর্গত বিজয়নগর গ্রাম পঞ্চায়েত রৌপ্য পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, এটি সমগ্র ত্রিপুরাবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়। প্রযুক্তি নির্ভর জনসেবা, তৃণমূল স্তরে উদ্ভাবনী উদ্যোগ এবং সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা সহজলভ্য করে তোলার ক্ষেত্রে বিজয়নগর গ্রাম পঞ্চায়েতের এই জাতীয় স্বীকৃতি রাজ্যের জন্য এক অসাধারণ অর্জন। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী আজ নতুন দিল্লিতে দেশের প্রথম যাত্রীবাহী ফ্ল্যাক্স ফুয়েল গাড়ির যাত্রার সূচনা করেছেন। ফ্ল্যাক্স ফুয়েল গাড়িতে জ্বালানি হিসেবে 20% ইথানল ও 80% পেট্রোলের মিশ্রণ যেমন ব্যবহার করা যাবে, পাশাপাশি সম্পূর্ণ ইথানল দিয়েও এই গাড়ি চলবে। শ্রী পুরী বলেন, এর মধ্য দিয়ে ভারতের জ্বালানি ব্যবহারের এক নতুন যুগের সূচনা হল। যদি নতুন 2 এবং 4 চাকার গাড়িগুলির 50% ফ্ল্যাক্স ফুয়েল ব্যবস্থাপনায় চলে, তাহলে আরও 311.80 কোটি ইথানলের প্রয়োজন হবে। এর ফলে কৃষকরাও 12,403 কোটি টাকা অতিরিক্ত আয় করবেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়িও উপস্থিত ছিলেন। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, রাজ্যের রেশম চাষ সম্ভাবনাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান বৃদ্ধি এবং প্রশিক্ষণের মান উন্নয়নে সরকার বদ্ধপরিকর। আজ জিরানিয়া মহকুমার চম্পকনগর স্থিত কলাবাগান এলাকার স্টেট কালচার ট্রেনিং ইনস্টিটিউট পরিদর্শন করে তিনি এই কথা বলেন। পরিদর্শনকালে মন্ত্রী প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। আগামীকাল বিশ্ব পরিবেশ দিবস, এ উপলক্ষে আজ আগরতলায় অর্পণ সামাজিক সংস্থার উদ্যোগে পরিবেশ সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মেরা যুব ভারত বা মাই ভারত এক সপ্তাহে সর্বাধিক সংখ্যক ব্যবহারকারীর অনলাইন কুইজে অংশগ্রহণের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্বীকৃতি অর্জন করেছে। এই কুইজে 390,000-এরও বেশি অংশগ্রহণকারী সম্পূর্ণভাবে অংশ নেন। আজ নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া এই স্বীকৃতির শংসাপত্র গ্রহণ করেন। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে ফের শুরু হয়েছে। বৃষ্টির জন্য আসর সাময়িক বন্ধ ছিল, আজ আসরের 3টি খেলা হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে অনুষ্ঠিত খেলায় আগরতলা কোচিং সেন্টার 55 রানে, জিবি প্লে সেন্টারকে এমবিবি স্টেডিয়ামে এগিয়ে চলে সংখ্যা 133 রানে, নিউ প্লে সেন্টারকে এবং নরসিংগড়ের পিটিএ মাঠে মৌচাক ক্লাব 8 উইকেটে চাম্পমুড়া কোচিং সেন্টারকে পরাজিত করে। কেরলমে আজ আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করেছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামী 7 দিন কেরলম, তামিলনাড়ু এবং কর্ণাটকের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামী 2-3 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সমগ্র গোয়া, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ও উত্তর পূর্বাঞ্চলের কিছু অংশে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এদিকে ভারতীয় আবহাওয়া বিভাগ সূত্রে জানা গেছে, আগামীকাল থেকে 10 জুন পর্যন্ত ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরামের কিছু অঞ্চলে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার উত্তর পূর্বাঞ্চলে সহিংসতার যুগের অবসান ঘটিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2 দিনের রাজ্য সফরে আজ সন্ধ্যায় আগরতলায় এসে পৌঁছেছেন। জাতীয় ই গভর্নেন্স পুরস্কার 2026 মোহনপুর আরডি ব্লকের অন্তর্গত বিজয়নগর গ্রাম পঞ্চায়েত রৌপ্য পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। কেরলমে আজ আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

0: আকাশবাণী আগরতলা। এখন ত্রিপুরা সরকারের পরিবেশ ও বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী শ্রী অনিমেষ দেববর্মার একটি বেতার ভাষণ প্রচারিত হচ্ছে। অনুষ্ঠানটি আকাশবাণী আগরতলা, FM উজ্জয়ন্ত, আকাশবাণী কৈলাসহর, আকাশবাণী বিলোনিয়া এবং সমস্ত রিলে কেন্দ্র থেকে প্রচারিত হচ্ছে।
1: প্রিয় ত্রিপুরাবাসী, আগামী 5 তারিখ জুন সমগ্র বিশ্ব জুড়ে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস 2026। এই বিশেষ দিনে আমি বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের পক্ষ থেকে রাজ্যের সমস্ত স্তরের নাগরিক, বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তথা ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রতি বছরের মতো এবারও বিশ্ব পরিবেশ দিবস আমাদের সামনে এক নতুন অঙ্গীকারের বার্তা নিয়ে এসেছে। এই বছরের মূল ভাবনা নির্ধারিত হয়েছে ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আর ফিউচার, অর্থাৎ প্রকৃতি ধারা অনুপ্রাণিত জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। সবুজ পাহাড়, নিবিড় অরণ্য আর অনুপম জৈব বৈচিত্র্যের এক অপরূপ লীলাভূমি আমাদের এই পার্বত্য রাজ্য। অনাদিকাল থেকে আমাদের প্রকৃতি তার অকৃপণ ভাণ্ডার উজাড় করে দিয়েছে আমাদের এই পুণ্যভূমিতে। তবে বর্তমান বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের যে মারাত্মক বিপর্যয়ের কালো মেঘ ঘনিয়ে আসছে, তার বিরূপ প্রভাব থেকে আমাদের এই রাজ্য আজ মুক্ত নয়। মানব জাতির অনিয়ন্ত্রিত জীবনযাত্রা, অসচেতনতা, প্রকৃতির উপর ক্রমাগত হস্তক্ষেপের ফলে আমাদের চারপাশের অমূল্য পরিবেশ ও বাস্তুতন্ত্র আজ গভীর সংকটের সম্মুখীন। এই অবস্থাতে আমাদের মূল লক্ষ্য হল প্রকৃতির সেই চিরন্তন ও সহনশীল রূপ থেকে অনুপ্রেরণা গ্রহণ করা, জলবায়ু সংকট মোকাবেলায় সুনির্দিষ্ট ও ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা এবং সর্বোপরি আমাদের আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, দূষণমুক্ত ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা। এখানে আমাদের কি হচ্ছে ত্রিপুরায়, যে পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের যে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে আমরা বিভিন্ন গাইডলাইন ইস্যু করে থাকি, এবং বিশেষ করে ওয়ান টাইম প্লাস্টিক ইউজেজের উপর আমাদের নিষেধাজ্ঞা আমরা জারি করেছি এবং ভবিষ্যতেও করব, এবং বিভিন্ন প্রযুক্তির মেলবন্ধন ঘটিয়ে আমরা পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জ্যের মাধ্যমে পরিবেশ বান্ধব সড়ক নির্মাণের মতো যুগান্তকারী কিন্তু কাজ ত্রিপুরায় হচ্ছে। তবে সরকারের এই দূরদর্শী কল্যাণমুখী প্রয়াস তখনই সর্বাংশে সফল এবং পূর্ণতা পাবে যখন রাজ্যের প্রতিটি নাগরিক ব্যক্তিগত সামাজিক স্তরে সচেতন হয়ে নিজেদের দৈনন্দিন জীবনে পরিবেশ অনুকূল অভ্যাস তথা মিশন লাইফ এর মূল নীতিগুলিকে স্বতঃস্ফূর্তভাবে আপন করে নেবে। এবং আমাদের মনে রাখতে হবে, আজকের সচেতনতাই কালকের ভবিষ্যতের সুরক্ষা। আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, বনভূমিময় পরিচ্ছন্ন শক্তি সাশ্রয়ী এক সবুজ ত্রিপুরা গড়ে তুলব, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাব এক সুন্দর, সুস্থ ও নিরাপদ পৃথিবী। নমস্কার।
0: এতক্ষণ শুনছিলেন ত্রিপুরা সরকারের পরিবেশ ও বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী শ্রী অনিমেষ দেববর্মার একটি বেতার ভাষণ। অনুষ্ঠানটি আকাশবাণী আগরতলা, FM উজ্জয়ন্ত, আকাশবাণী কৈলাসহর, আকাশবাণী বিলোনি এবং সমস্ত রিলে কেন্দ্র থেকে প্রচারিত হয়েছে। আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে সমীক্ষা।
2: এখন শুনবেন সমীক্ষা। আজকের বিষয়, RBSK শিশুদের জীবন বাঁচানোর আশার প্রদীপ, স্বাস্থ্যই সম্পদ।

0: শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলা শহর কেন্দ্র থেকে।
1: শুনি ইন্স্যুরেন্স এর কিছু গল্প।
2: সময় 11:05। প্রতিদিনের মতোই মেরিয়ান্টি সোসাইটির কুকুরদের বিস্কিট খাইয়ে বাড়ি ফিরলেন। রেখামাসি এসে ঘরও মুছছেন। হঠাৎই মেরিয়ান্টির পা ভেজা মেঝেতে পিছলে গেল আর মেরি বিস্কিটের মতোই ওনার হাড়ও ভাঙল। হসপিটালের বিশাল বিল দেখে মেরিয়ান্টি ভয় পেলেন না, বরং হেসে বললেন, আচ্ছা কিয়া, হেলথ ইন্স্যুরেন্স লিয়া, এবার বিল হেলথ ইন্স্যুরেন্স কভার করবে।
1: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া insurancelia.com, an insurance awareness initiative by General Insurance Council of India. Achakia Insurance Lia.
3: আরে আশা দিদি, আপনি? সারদা, খুকি কেমন আছে? খুকি একদম ঠিক আছে, ও এখন ঘুমোচ্ছে।
4: আরে রাত্রে খুকিকে মশারি ছাড়াই ঘুম পাড়াচ্ছ?
3: দিদি, ও তো এমন ভাবে শুয়ে যায়।
4: মনে রেখো, সামান্য একটু অবহেলার ফলে ম্যালেরিয়ার মতো বড় রোগের কারণ হতে পারে। এই বার্তা আপনাদের জন্য। গরমকালে আর বর্ষাকালে বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না। ঘুমোবার সময় সর্বদা মশারি টাঙাবেন। নিজের বাড়িতে মশা মারার ওষুধ ছড়িয়ে দেবেন।
5: আপনার অংশীদারিত্ব ম্যালেরিয়া থেকে রক্ষা করতে হবে সমর্থ।
6: স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক, ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কৈলা শহর অনুভব অনুষ্ঠানে এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান। আজকের ছবি মেহরবান। প্রথম গানখানি শুনুন অনুরাধা পাড়োয়াল এবং সোনু নিগমের কণ্ঠে।

গানখানি শুনলেন অনুরাধা পাড়োয়াল এবং সোনু নিগমের কণ্ঠে। অনুভব অনুষ্ঠানে শুনছেন হিন্দি ছায়াছবির গান, আজকের ছবি মেহেরবান। এবারের গানখানি শুনবেন সুরেশ ওয়াদেকার এবং অনুরাধা পাড়োয়ালের যুগল কণ্ঠে।

অনুভব অনুষ্ঠানে আজ শুনলেন মেহেরবান ছবির গান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলা শহর কেন্দ্র থেকে। এবারে নিবেদিত হচ্ছে মিশ্র গানের অনুষ্ঠান। প্রথমে রয়েছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী পঙ্কজ

নজরুলগীতি শুনলেন সুস্মিতা গোস্বামীর কণ্ঠে। মিশ্র গানের অনুষ্ঠানে এবারে রয়েছে বাংলা ব্যান্ডের গান, ব্যান্ড কায়া। গানটি শুনুন সমবেত কণ্ঠে।

0: মিশ্র গানের অনুষ্ঠানে। এবারে রয়েছে হিন্দি ছায়াছবির গান ছবি ঘর দুয়ার, শিল্পী কিশোর কুমার।
1: মানে কহা এ এ সঙ্গ দিল এ এ তঙ্গ দিল।

ঘর দোয়ার ছবি থেকে নেওয়া এই গানখানির সঙ্গেই শেষ হল মিশ্র গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে।

এতক্ষণ শুনলেন ভজন, শিল্পীরা ছিলেন হরিওম শরণ এবং নন্দিনী শরণ। আকাশবাণী কৈলাসহর, শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে। শুনবেন নন্দকোষ রাগে সেতারবাদন, শিল্পী পণ্ডিত সুব্রত রায়চৌধুরী।

শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ নন্দকোষ রাগে সেতার বাদন শুনলেন। শিল্পী ছিলেন পণ্ডিত সুব্রত রায়চৌধুরী। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন পণ্ডিত স্বপন চৌধুরী। এই অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টসে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ আজ নতুন দিল্লিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কে সমস্ত দিক খতিয়ে দেখেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে নরেন্দ্র মোদী সরকার উত্তর পূর্ব ভারতের হিংসা ও অশান্তির যুগের অবসান ঘটিয়েছে। সেনাবাহিনীর কাজের গতি ও দক্ষতা বাড়াতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেনা কমান্ডার বা ফিল্ড কমান্ডারদের আর্থিক খরচের ঊর্ধ্বসীমা দ্বিগুণ করার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের আহমেদাবাদে বিশ্ব যোগাসন ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা চালু করার লক্ষ্যে আজ সংসদ বিষয়ক মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ কেরালামে প্রবেশ করেছে। বিশ্ব বক্সিংয়ের সাম্প্রতিকতম র্যাঙ্কিংয়ে মেয়েদের 57 কেজি বিভাগে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠে এসেছেন জেসমিন ল্যাম্বোরিয়া। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ আজ নতুন দিল্লিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। বৈঠকে দুই নেতা ভারত ও ভেনিজুয়েলা দ্বিপাক্ষিক সম্পর্কে সব দিক খতিয়ে দেখেন। জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য পরিষেবা এবং গাড়ি শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকের পর সাংবাদিকদের কাছে বিদেশ মন্ত্রকের সচিব রুদেন্দ্র ট্যান্ডন জানান, বিশ্বের অন্যতম বৃহত্তম খনিজ তেলের ভাণ্ডার রয়েছে ভেনিজুয়েলাতে। বর্তমানে দেশটি জ্বালানি ক্ষেত্রে বড়সড় বদল আসছে, তাই আজকের আলোচনায় দুই দেশের মধ্যে মজবুত জ্বালানি চুক্তির উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। শ্রী ট্যান্ডন আরও জানান, শুধু জ্বালানি ক্ষেত্রটিই নয়, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও মজবুত করতে পশুপালন, পরিবহন, কৃষিকাজের যন্ত্রপাতি, খনিশিল্প, গাড়ি উৎপাদন এবং ওষুধ শিল্পের মতো ক্ষেত্রগুলো নিয়েও বিস্তারিত কথা হয়েছে।
1: Venezuela possesses one of the largest oil reserves in the world. The Indian economy is a large and growing consumer of oil. Thus, in the energy sector, we see a perfect complementarity. In fact, in our spot purchases, Venezuela has already emerged as the third largest supplier this month. So quite naturally, today's discussions focused on forging an energy partnership.
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে ব্রিটেনের বিদেশমন্ত্রী ইভেট কুপারের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। তিনি বলেন, ভারত ও ব্রিটেন ভবিষ্যৎমুখী এবং পারস্পরিক লাভজনক এক নতুন অংশীদারিত্ব গড়ে তোলার সম্পূর্ণ প্রস্তুত। ডক্টর

0: জয়শঙ্কর জানান, এই বৈঠকটি মূলত ভারত ব্রিটেন ভিশন 2035-এর পাঁচটি মূল স্তম্ভ নিয়ে আলোচনা করার বড় সুযোগ। এই পাঁচটি স্তম্ভ হল উন্নতি, প্রযুক্তি, উদ্ভাবন, প্রতিরক্ষা ও নিরাপত্তা, জলবায়ু ও পরিবেশ বান্ধব শক্তি এবং শিক্ষা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন যে নরেন্দ্র মোদী সরকার উত্তর পূর্ব ভারতের হিংসা ও অশান্তির যুগের অবসান ঘটিয়েছে। উত্তর পূর্বাঞ্চলীয় পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেওয়ার পর এক স্যান্ডেলে এক পোস্টে শ্রী শাহ একথা বলেন। তিনি বলেন, এই কাউন্সিল এখন উত্তর পূর্ব অঞ্চলের কৌশলগত উন্নয়নের পাশাপাশি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ ও সংস্কৃতির বিকাশে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, শক্তিশালী ও আরো সমৃদ্ধ উত্তর পূর্ব ভারত গড়ে তোলার লক্ষ্যে সমস্ত নেতায় আজ একজোট হয়েছেন। সেনাবাহিনীর কাজের গতি ও দক্ষতা বাড়াতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেনা কমান্ডার বা ফিল্ড কমান্ডারদের আর্থিক খরচের ঊর্ধ্বসীমা দ্বিগুণ করার প্রস্তাব অনুমোদন দিয়েছেন। এর পাশাপাশি চিকিৎসা এবং অন্যান্য প্রকল্প সহ প্রতিরক্ষা পরিষেবাগুলোর সংশোধিত আর্থিক ক্ষমতা হস্তান্তরের নির্দেশিকাও প্রকাশ করেছেন মন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, আর্থিক ক্ষমতার এই সংশোধিত নিয়মের ফলে সোয়া 1,00,000 কোটি টাকারও বেশি মূল্যের প্রয়োজনীয় সামগ্রী কেনা অনেক সহজ ও দ্রুত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে যোগব্যায়াম বা যোগ হল মানব জাতির প্রতি ভারতের এক চিরন্তন উপহার। আমেদাবাদের এক অ্যারেনায় আয়োজিত প্রথম ওয়ার্ল্ড যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যোগ মানুষের মন, শরীর ও আত্মাকে এক সূত্রে বেঁধে সুস্থ ও আরো শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে অনুপ্রাণিত করে।
1: जैसे जैसे योगासना स्पोर्ट्स का विस्तार होगा, वैसे वैसे इससे जुड़ी नई संभावनाएं भी बढ़ेगी। ये खिलाड़ियों के लिए नई कैरियर अपॉर्चुनिटीज लेकर आएगा। यह ट्रेनर्स, स्पोर्ट्स साइंटिस्ट, रिसर्चर्स और इवेंट मैनेजर्स के लिए भी नए अवसर बनाएगा।
0: প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে প্রথমবার আয়োজিত এই বিশ্ব যোগ চ্যাম্পিয়নশিপ যোগাসনকে একটি আন্তর্জাতিক ক্রীড়া হিসেবে স্বীকৃতি দেবে। এটি তরুণ প্রজন্মের জন্য সুযোগের এক নতুন দিগন্ত খুলে দেবে। আহমেদাবাদের একা আরেনায় আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিতে আমেরিকা, ঘানা, কেনিয়া এবং মালয়েশিয়া সহ বিশ্বের 60টিরও বেশি দেশ থেকে 400রও বেশি প্রতিযোগী উপস্থিত হয়েছেন। আয়োজক দেশ হিসেবে ভারতও এই প্রতিযোগিতায় শক্তিশালী দল নামিয়েছে। সাব জুনিয়র থেকে সিনিয়র মাস্টার্স পর্যন্ত মোট 6টি বয়সভিত্তিক বিভাগে ভারতের 122 জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ বিধানসভায় ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা চালু করার লক্ষ্যে আজ একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লির সংসদ ভবনে আজ সংসদ বিষয়ক মন্ত্রক আয়োজিত এক অনুষ্ঠানে সংসদ বিষয়ক মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু পশ্চিমবঙ্গ বিধানসভার এই অন্তর্ভুক্তিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বর্ণনা করেন। তিনি বলেন, এর ফলে দেশের সব রাজ্যের বিধানসভা এবং সংসদ এখন একটি একক প্ল্যাটফর্মে চলে এলো। শ্রী রিজিজু জানেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক দেশ এক অ্যাপ্লিকেশন ভাবনাকে বাস্তবায়িত করতেই এই বিশেষ অ্যাপটি চালু করা হয়েছে।
2: প্রাইম মিনিস্টার মোদি জি কা সপনা হ্যায় ডিজিটাল ইন্ডিয়া, পুরা দেশ ডিজিটালি কানেক্টেড হো রাহা হ্যায় অর ওয়ান নেশন ওয়ান অ্যাপ্লিকেশন ন্যাশনাল ই বিধান, উসি সপনা কো পুরা করনে কে লিয়ে তো ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ভি টোটালি ডিজিটাল অ্যাসেম্বলি হো জায়েগা।
0: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু, কেন্দ্রীয় আইন ও বিচার প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এল মুরুগান, পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু এবং ভার্চুয়াল যুক্ত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্জুন রাম মেঘওয়ালও পশ্চিমবঙ্গ সরকারের ভূয়সী প্রশংসা করে বলেন, সরকার পরিবর্তনের পর দ্রুত নেভাগ প্রকল্পে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে কাগজের ব্যবহার কমবে, পরিবেশ সংরক্ষণ হবে এবং বিধানসভার কাজ আরও গতিশীল হবে। আদালতের কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহারের বিষয়ে খসড়া নির্দেশিকা প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। শুধুমাত্র কোনো AI বিশ্লেষণ বা অ্যালগোরিদমের সিদ্ধান্তের উপর ভিত্তি করে কোনো মামলার রায় দেওয়া যাবে না বলে এতে স্পষ্ট করে দেওয়া হয়েছে। এই খসড়া প্রস্তাবের উপর আগামী 20 জুন পর্যন্ত জনসাধারণের মতামত চাওয়া হয়েছে। নতুন এই নির্দেশিকায় মামলার ফাইল সাজানো, শুনানির সময়সূচি ঠিক করা, কজলিস্ট তৈরি, আইনি গবেষণা নথিপত্র সারসংক্ষেপ তৈরি, অনুবাদ এবং ট্রান্সক্রিপশনের মতো কাজে AI ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

0: বিজেপি রাজ্যসভা নির্বাচন এবং উপনির্বাচনের জন্য 11 জন প্রার্থীর নাম আজ ঘোষণা করেছে। দলের জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুগ এবং রজনী সাগরওয়াল মধ্যপ্রদেশ থেকে প্রার্থী হচ্ছেন। দলের আরেক সাধারণ সম্পাদক ডক্টর অলকা গর্জার ও সতীশ পুনিয়া রাজস্থান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গুজরাট থেকে রাজুভাই শুক্লা, মুকেশভাই রাঠিয়া, মানসিক পারমার ও জিতেন্দ্র মেঘজিভাই কাঞ্জরিয়াকে প্রার্থী করা হয়েছে। অরুণাচল প্রদেশ থেকে তাই তাগাক এবং মণিপুর থেকে সারদা দেবী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে ওড়িশার রাজ্যসভার উপনির্বাচনের জন্য দেবাশীষ সামন্ত রায়কে প্রার্থী করেছে দল। সম্প্রতি তিনি বিজেডি ছেড়ে বিজেপিতে যোগ করেছেন। বিহারের মুজফ্ফরপুরের একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5। জেলাশাসক সুব্রত কুমার সেন জানিয়েছেন, ময়নাতদন্তের পর দেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী শোকার্ত পরিবারগুলোকে 4 লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। শ্রী সেন বলেন, দুর্ঘটনা তদন্তের জন্য একটি 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন যে দেশে পেট্রোল, ডিজেল, এলপিজি এবং প্রাকৃতিক গ্যাসের মজুদ পর্যাপ্ত রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, দেশের কোথাও কোনো এলপিজি ডিস্ট্রিবিউটর বা এজেন্সিতে গ্যাসের ঘাটতির খবর পাওয়া যায়নি। নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, অজীবাশ্ম জ্বালানি বা পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ভারত অসাধারণ সাফল্য অর্জন করেছে। বিশ্বের অন্যতম শীর্ষ উৎপাদক দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে ভারত। পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা 2 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেরালামে প্রবেশ করেছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামী 7 দিনে কেরল, কর্ণাটক ও তামিলনাড়ুর বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, উপহিমালয়, পশ্চিমবঙ্গ, সিকিম, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড এবং উত্তর ভারতের রাজ্যগুলিতেও আগামী 2 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশ্ব বক্সিংয়ে সাম্প্রতিকতম র্যাঙ্কিংয়ে নিজেদের শক্তিশালী অবস্থান ধরে রেখেছে ভারত। মেয়েদের 57 কেজি বিভাগে বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে এসেছেন জেসমিন লম্বরিয়া। অন্যদিকে এশিয়া চ্যাম্পিয়ন প্রিয়া ঘাংঘাক 60 কেজি বিভাগে এবং বিশ্বনাথ সুরেত 50 কেজি বিভাগে নিজ নিজ ক্যাটাগরির সেরা 3-এর মধ্যে জায়গা করে নিয়েছেন। খবর শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজ আর নতুন দিল্লিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক খতিয়ে দেখেছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা চালু করার লক্ষ্যে আজ সংসদ বিষয়ক মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। খবর এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনতে পাবেন আগামীকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী চন্দনা সেনগুপ্ত।

এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ, আকাশবাণী কৈলা শহর। এবারে জানিয়ে দিচ্ছি আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আগামীকাল 5ই জুন শুক্রবার অধিবেশন শুরু হবে যথারীতি ভোর 5টা বেজে 55 মিনিটে। 6টা বেজে 2 মিনিটে অমৃতবাণী অনুষ্ঠান, ভক্তিগীতি শুনবেন 6টা বেজে 7 মিনিটে। 6টা বেজে 10 মিনিটে মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7টায় সুপ্রভাত অনুষ্ঠান, ভক্তিসুধা অনুষ্ঠানে শুনবেন ভক্তিগীতি 7টা বেজে 15 মিনিটে। 7টা বেজে 25 মিনিটে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হবে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে 7টা বেজে 45 মিনিটে। 8টায় পর্যায়ক্রমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হবে। 8টা বেজে 30 মিনিটে শুনবেন শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ। 8টা বেজে 40 মিনিটে আধুনিক গানের অনুষ্ঠান। 9টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি নিউজ বুলেটিন শুনবেন। 9টা বেজে 10 মিনিটে মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান। 11টায় লাইভ ফোন ইন প্রোগ্রাম সুরের ভেলা। 12টা বেজে 5 মিনিটে অতুল প্রসাদের গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। নজরুল গীতির অনুষ্ঠান 12টা বেজে 30 মিনিটে। দুপুর 1টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, চিত্রমালা অনুষ্ঠানে শুনবেন হিন্দি ছায়াছবির গান দুপুর 1টা বেজে 5 মিনিটে। 1টা বেজে 30 মিনিটে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে দুপুর 1টা বেজে 40 মিনিটে। দুপুর 2টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, বাংলা ছায়াছবির গান শুনবেন 2টা বেজে 15 মিনিটে। মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী

অনুষ্ঠান রিলে করা হবে দুপুর 2:30। বিকেল 3টে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি সংবাদ। এর অব্যবহিত পরেই আবারও শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান। সন্ধ্যে 6টায় রয়েছে ঘর গৃহস্থীর আসর, 6:30 কিষাণবাণী অনুষ্ঠান, সন্ধ্যে 7টায় ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 পর্যায়ক্রমে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 রয়েছে অনুষ্ঠান হ্যালো ডক্টর, গুলমোহর রাত 8:30। রাত 9টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 9:15 শুনবেন মিশ্র গানের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান পরিবেশিত হবে আগামীকাল রাত 9:30। রাত 10টায় কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, কাওয়ালি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রাত 10:10। 10:20 দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ, 10:30 অধিবেশনের সমাপ্তি ঘোষণা। শুনলেন আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর শ্রোতাবন্ধুদের সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি আজকের অধিবেশন। আগামীকালের অধিবেশন শুরু হবে যথারীতি ভোর 5:55। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:35। জয় হিন্দ।